লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়ে পর পর ফাই ফরা মিনিট ফকেবরা ফচকসি নাংলি টুম রেডিও কার্জু আর দো আনফান ডেলি সুমতি ইংলাংপি আদাব কেমে আকারডম নংপাজে রেকসি পিনি আ ট্রান্সমিশন ইং পুইক্ল পিনি কে চিটি নিফাই ক্রেসি ভমতারনি জাইমে কেবাং বমলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সিরকেপ লাপে নাংলি টুম নিউজ অন এয়ার এপ আলংপেন্তা জাইমেক আর জুয়েক লংজি পিনি কন্ট্রোল রুম লংসাই নাংচির আব্দুনা বাঙামেন লাকি ইঞ্জিনিয়ার অন ডিউটি জানালাল বসুমতারি লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইক্লেম বাং সুনালি রংপিপি বাংফু বাংফি আতুমাফান কাংথুম কেথন আসাইক্লেম বাং সনসিরাম টিসৌ

লাকে আকাশবাণী বিফু পিনিয়া ট্রান্সমিশন লঙ্কপিপি আজাই মেক্সি রত পারজুইক জিমা চেথান মেক্সেনং পরফাই ট্রগ্র মিনিট কে পাপর কাংডু কার্ডম আলুন আজাই মেক আং ডেং লং পেন নাংলিটুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই ট্রগ্র মিনিট হংকে ফর নীলিলাম থে পু আং ডেং লং পেন সুনালি ইংলেং পি কেথান আলাম থে আরজুইক লংজি পরফাই ট্রগ্র মিনিট হংকে সির কে পাপর পিনি আসারলাম থে আরজুইক লংজি পরফাই ট্রগ্র মিনিট প্লি কে পাপর কার্বি লুন বারি মাজাই মেক আং ডেং লং পেন নাংলিটুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই ট্রক্সির মিনিট কে পাপর টক লাঙা যায় মেক আং ডেং লং পেন সোয়ার লোকাচারলি কেথেক নাংজি আপুথাক তুলারাম তেরন সিভিলা রং রংফারপি রশ্মি ক্রোপি লাপেন হুদবাং হারমোনি বে আতুমাং বং চিঙ্কি চেথান আজাই মেক আরজুইক লংজি পরফাই ট্রক্সির মিনিট প্লি কে পাপর লুন চেতো আং ডেং লং পেন নাংলিটুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই নারকেবরা মিনিট হং কে পাপর কার্বি লামার জান আলুন আজাই মেক আং ডেং লং পেন নাংলিটুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই সিরকেবরা মিনিট ক্রেপ হপর হিন্দি গজল আলুন আং ডেং লং পেন আসন সন আলুন আরজুইক লংজি পরফাই সিরকেবরা মিনিট প্লি কেবরা ফর ইংলিশ আলুনা যাই মেক আং ডেং লং পেন নাংলিটুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই কেবরা মিনিট ক্রে ফর লামেট আজাই মেক আং ডেং লং পেন ডিফু আনিম সোপি পু আটোমো সো কেনসিং তারো কেথান আরজুইক লংজি পরফাই কেবরা মিনিট হং কেবাপর

0: He was addressing students of Jawahar Navodaya Vidyalayas after presenting awards of 27th National Youth Parliament Competition 2025-26 at GMC Balyogi Auditorium in Parliament House. In cricket, India thrashed Bangladesh by 40 runs in the first semi-final of the Women's Asia Cup 2026 at the Dubai International Cricket Stadium, securing their place in the final. And that is the end of this news bulletin.
1: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেন আলং পেন মে গহার্স ফারুই সিরা তকবরা সিরকে এপ্লা পেন আংলিটুম নিউজ অন এয়ার এপ আলং পেনতা জাইমেক আর জুই লংজি আদন্থু কাংডু কার্ডম আলুনা জাইমেক আংডেং আলং পেন কেচেং সি আলোন আর জুই সিনং নেলসন টকবি কিলোন আলুন আলোন আলাম থে লাকে আখাই তিন আফান থানজি আটমু টাংটেলা বাংস লুন আর জুই সিনং

0: পুপে পোতা পুপে মাতে আংথে কাবে আসাই লামথে কেমান হাকো আহু দিরিং পু ইনুত আমুনিত বাই ফেরেম থেক পুরা মুনিত আতুম চতয় দাম হরলো লাসি ইনুত আমুনিতা আনিং কেডক আরলোসো আনিং পাদক জি পুরা দিরিং আলং বাই কেফারেম চতয় দামলো বাই ফারেম দের আফি প্যান আরলো আবাংকে মনিত আফান আনিং কেডক জি কালি আমেন আমুন তা পারনু নেদেরলো বাই কি পি প্যান থাংনাত আংথেক মাতে আকাপ্রেক আকেপ্রেক তা আবেদেরলো ইসনা সাই ক্লেম দ্যাট পেন থাংনাত আংথে কাবে আফানসি কিপুদাম আলামথে লাসি সার পালামথেলো দিরিঙা বাই পেইটা পুপে পৌতা পুপে মাতে আংথে কাবে আসাই লাসি পিনি আসার লামথেকে লাপোয়ান বেদলো লাকে আকাশবাণী দীপু আদন্থু কার্বি লুন বারিম আজাই মেক আংদেং আলং পেন কেচেং সিয়ালুন আর্জুয়েক সিনাং কাসাং ক্রপি কিলোন আলুন আলাং লিকিলুনিক জিয়ালুন লাকে টিবো কেপ্লাং আলুন তাংতে আর্জুয়েক সিনাং
1: সিং কান মে চিতে

সেন লালো তাবং রং সেন কেলং আজাম সেন জর্জি কাপার তেন সেন কান মে চিতে ব্যাংকং।

নাংকং হারাপো চিতেং কেলা লোতা বং রেং সেং ধর্মই কো আনচেং

Kang yang laki corceng abang ke yanta simbang.

0: লাকে আকাশবাণী ডিফু জাইমেক এবং বমলকে এফএম ব্যান আলং পেন মেগাহার্স ফারুই সিরা তক বরাসির ক্যাপ লাপেন আং লিটুম নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনটা জাইমেক আর জুইক লংজি আদন্থু তক লাঙা জাইমেক আং ডেং আলং পেন ইম্পর্টেন্স অফ গার্ল চাইল্ড এডুকেশন মাতে সোয়ারলো সোমার লো কচারলি কেথেক আপুথাক তুলারাম তেরন সিভিলা রংফারপি রশ্মি ক্রোপি লাপেন হারমোনি বে আতমংবং চিহুত চিপুত কচিং কি চেথা নালাম থে আর জিক সেনং
1: আফ্রাংসি আকাশবাণী ডিফু রিডিও কারজু আরাত আতুম আনাফান নীলি হারমোনি বে হিন পেন কারডম পাইজিরলো নন চিহু চিপুত পঞ্জি লকে জারিটেরন ইংলিশ হাই স্কুল আলং আথানবাং আথানবাং ফিয়েতুম পেন্সি পাদুপঞ্জি আর লসোসো মারাতুম কুপি কোসন কে ক্লেম পেন্সি মেথা কে এঙ্গে চার্জার থেকজি মা লাসু ফোথাকজি জিহুচিপুর পাদুপঞ্জি ততাং তে নন চেং বনিকলো না মিস সিভেলা রংফারপি আলাংলি কে সায়েন্স সাবজেক্ট সি কে থানিকলো লাসি নন আলাংলি কেসি কে চেংসি জিহুচিপুর পনিক ম আর লসোসো মারাতুম কে থিমুচত সাই ক্লেম থেক মুচত পলতে কাচারলি আফান আপর কা দূরে দুকপটি লাসি কোসন কপি পেন্সি আপর কাছি পিনেংজি
2: চরোপার ল নীলি ফান লসো কুয়েশন আঙ্কার জোপত নীলি হিন জুং জুং বা নীলি পয়েন্ট অফ ভিউ ওসমার তুম কেচারলি হিন কা দূরে কে থিমুচত প্রতাংতে ইলি কার্বি তুম পুন ইলি কার্বি দে দে কাফ্রেক কাফ্রেক আট্রাইফ সতুম তা দো কে বয় দে কি দুক দে আতুম সিগি অং কিছু মুভি জু পেদাব আপিপি আপুপু তুমটা কাংদাত লাসি লাসো কাংদাত আপি আপু তুমটা কাংদাত দামজু কিছুমান আতুম বা আজাহাক আতুমকে আমু মার হান চেলা কেচেলাং নাং কক থেকে লালো কিছু মুভি পল আথে আপি আপু জং সি কাংদাত দামলা পুলো পুলো তাংতে কেচালি নাই লা আতে পুনয় বা ইক পুনয় তুমটা কেচালি হেমলং বাঙা দুমলং লিলো দুনিং তুম অং তা আথে আপি আপো থান কাং দে যে নাঙ্গে নাঙ্গু মার হান চেলাং নাই লাসি ইসি নিলিহীন পেন আপি পি আপো পো তোহান তা কিছু নিন্দ্রি কাং তুম গে লালো আহক লো আনুতিন তা কি দুঃখ কে বয়াং সে লো সেটা আসো তুমহান যে নন লমা পিরঠে কে কেচালি হিন কি কে পাফ্রাং কি কে নাং সব কেচারলি জং সি কাবি পুরো তাংতে ইলি কে পিঠে কাং তিং লং সি কে দু দুন সি নিলিহীন জুং জুং মাথাল হে আথে কাফ্রে কাসাই চুকলেম জি বা কাফ্রে কাপিঠে ইলি দামি বুতা কে টক কে লাং নাং কক নং লং কে লাসি লাসো কে টক কে লাং নাং কক লং লু পুরো তাংতে ইলি তা ইসু মার ফাত আপি পি পপুতুম তা পাচারলি পনাং পো বর ই পনাং পো কাবে কে হক লো চো পেদা পচং দাবলো সেটা নন লমকে ইসি আকে মে দো এন জি ও তা দো আকো কিছু মানা তুমকে নানে দু মুচত থেক মুচত হেম হেম তাকে চুবি দু দো পচার লি পেন সেটা আকো কিছু মানা তুমলমকে লা দু কমতা কাবে দে তোহান অ্যাডভান্টেজ এন এন রং দিতি অ্যাডভান্টেজ এন রং দিতিকে লালো কি দুক দেট কে বয় দেট পো কেচারলি মেন পেন সি বিদুন দুন কেচারলি মেন পেন বিদুন পো হাল আপি পি পোতুন কেচারলি দুন লো বন লাসন মাথা পো হা দাক কে দু দুন থুয়া হেম লং বাং কে জো পে দাপ কাম কে পাকলেম লাকুসন তা দুক কে টি মাথা নাং পো জে হাল কাভে দেট পট বা কাভে দেট পেন সি নাং হি বিদুন লো কে পাচারলি মেন পেন লো তে আসাব সো কে দুক কম তা লাং পো নাই মা বলে হে নীলি কি মাথা দামা তেং পুরো তামতে লাল ইন কার্বি তুমকে কাবি পেন যে মাথা থে দেন পো হালা জু পেদা ফাজেরা চংদা চত পয়সা বা আতাং কা পুসি তামে কিচু ফানসি চেপা থে র নিসো মার ফান যে নেলা দাক পেপা চালি নাই নেলা পুসন

0: ট্রাফিকিং বলা ট্রাফিকিং লাসন লজ্জায় হলা ফাঙ্ক ডম বসি দি টুকু দে কার্বি পেনকে স্কুল হেমপেনকে স্কুল লোকেশন পেন হলা আহেম লোকেশন বা ডিস্টেন্স ছেলো পিক পিক লাসি ইটলি তুম কার্বি তুমকে হো হাকো পেন তাই ইংলং আর ইসিকে দুই নিংকে হা লাসু ইংলং আর ইকে দুই নিংকে হ্যাং লংকে স্কুল স্কুল আহেম লং বাংকে লাপু টাউন আনা থুয়ানস দুজি হা না নে রঙার লো থ না নে হো ইংলং আর ইথো বিদাম দে লাসি স্কুল আহেম লো না দুজি ফান্তাকো আন নে কিলোমিটার বাং নাংলা আর্নি আর্নি থন সব লো যে স্কুল না দুন বা কেছে দাম পেন আসং বং লং কিছুমান তুমকে মেঘলাং নো লো নো লাং নো তুমবাংকে এডভান্টেজ এন দ্যাট টিটি বা মানে কপিনে ক্লেম দ্যাট তাহ কপিনে কে পিনে কিছু পেন পু নানে পাথি দুন লো তাহ লাসো বাং দো লাসি লাসো লং তা কেছে লাঙ্গি ফান আপি আপু তুমতা চেলাং দুনাংজি যে নিশো মার স্কুল দুন লো আংকে স্কুল দুন লো হাদাক চাকলি দুন লো আংকে হে স্কুল হেম পেন হেম চেবাং লু লাপুসন মাং দাগালি দে নাই জি নিসু দুন লো নে লে দুন নে লে দুন দে নে পু ইসি ইসাপ পু স্কুল হেম নাং লে এটা ফিতা টিচার ভান্তা খবর এ নাই মা বসি নিলি হিন পেন কে মাথা হে লসি মিন কে দায়িত্ব কে দোকে আপি আপু তুম দোলো স্কুল নাং লে রক ফি বাংকে কিসুং বা কি দুক পুস্তা টিচার তুমাং বং দোলো লাগে সুমার তুমান কুসন সি কিসুং দেপেন কুসন সি পা জগ নাই মা টিচার তুম লাং পান পু তা স্কুল পেন বেহরা বাংকে আপি আপু তুম লো আংকে নিলি আংকো পুদাম থুজি চাইল্ড মেরিট চাইল্ড মেরিট পু থাক নন লমকে আর তাক আবি তুমসি পিসোকে এন পেনান কে দো কে চালি দু নাই আপর বাঙা চালি দুন দে হো পেনান দো প বা পেসো এন প লাসি ইলি কার বিতুম কে পা ফিদুন হু পালাম থেকে লালু যে কে চালি দুন বা পাফ্রাং দে দেট সি চাল মেরিত পু পেনান কে দো বা পেসো কে এন লাসো বাংসি দো কক পুদাম পো আই এজ এডোলেশিয়ান হুড ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন না পড়লে লো পুলো তংতে লাতুম বাংকে পিলো মাথা পো সোয়ারলো বা সপিন সো লাতুমাং বং আর ডিফারেন্সেস চিলাংলে দে লাতুম বাং চেমা থাপো যে নিতুম আন স্ট্যান্ডার্ড লে লুপলো তে নিলি তুম বাংকে মেচোর লো লাসন সিস্টেম বাং সে তুম চেমা থা দেটি সেটা লাপুসন গালি লাতুমকে টিনেজ লাইফ লাং লা আনকে লাসি লাসো টিনেজ লাইফ লংকে লালু ইভেন টিচার তুম তা থান পো প্লাস আপি আপু তা থান পো কিছুমান তুমকে পেরেন্টস বা গার্জেন তুমতা রেসপন্সিবল চেন এ জয়েন এসি টিনেজ লাইফ সি পিসু এন লাভ বা পেনান দো লাভ লো প্লাস লাঙাম পো কে সেলফ ইন্ডিপেন্ডেন্ট সেলফ ইন্ডিপেন্ডেন্ট কে বাংহান সমল পো ডিপেন্ড পে পিন কুসন সে সেলফ ইন্ডিপেন্ডেন্স মিন্স কুসন সে মিনা চার চাক ফ্লুক থেকজি মা কে চেংসি গেল মিনা চার জাব জিয়া বিধি কে কে চেংসি চাঁদ লে ক্লেমস তামি ইলি এডুকেশন হিন বাংকে চার্লি বেগ নাই আসি এডুকেট পিপলস পু পিপল সি পু দেখ দিছিল এডুকেশন জং সে ইলি চার্লি লে লো জং সে চার্লি লে বা স্কুল জং সে দুন দে পুলো তে ইলি পিরথেলাম পিরথেলাম থে চিনি নেলো কপি কোসন সি কে ক্লেম নাই কে দাম নাই কোডাক সি কে টক কে লাং নাং জি মা থাং দা চিনি নে লাসি সেলফ ইন্ডিপেন্ডেন্ট ফান পুলো তে ইলি কে চেংসি কে লো বাং চেলাং বেগ নাই বা স্কুলকে দুন বেগ নাই প্রপার নলেজ দুনাং জি প্রপার নলেজ হবে পিন পুলো তাংতে ইলি কে লাগে কে থেক থে লোক লো ডাঙ ফি লোক লোকে দুন পো এক্সাম্পল এন দামে ননসন আর্লেন কে থে তু ননসন আই এস নাঙে মান থ নানে আই পি এস নাঙে মান তাং হতে লাতুম দা চেপা দুক দে পিন লে হায়াং হয় কেলং গালি কে চেপা দুক পেন জো পে দাব জো পানি কে চেপা দুক পেন সি লাতুম লাহায় পজিশন কে চেপা দুক লাপুসন থাক থাক সি ইলি কার বিতুম তা আনসু সি বা প্রাং নাং পো আনসু সি ক্লেম নাং পো আনসু সি চারলি নাং পো
1: নন পুথত ইলি তুমা থেং নো দো তাক জারিটারন ইংলিশ হাই স্কুল হালং কারবি আ টিচার সি ম্যাম রশ্মি প্রপি ইলি তুমা থেং নো সি দেবা নালি ফানাং কার জুই গে লালো ম্যাম আলো সো সো মারা তুম কপি কোসন কে ক্লেম লাপেন কামা থা পেনসি মেথাঙা কেং চার জাব নাং জি
2: চোরলো স্যার আসলাম থে নাকার জুয়াপুথা নিলি মেথাং জুং জুং ওপিনিয়ন নিমলি মেথাং ওপিনিয়ন আতেং পেনসি নিলি নাংথাক দুন ইকপো নাংলি নাকার জুয়ালাম থে নিলি মেথাং কামাথা পোলোতে আর লোসো সোমার তুম পোসন পেনসি কেং কাচার জাপ থেকজি লাকে

0: hempen adab ki thur koson si adab prang ili tum thur po la so pen ili tum ipe ipo apan chthek pon nong po ipe ipo tum pe alam arju pon ili tum school langji la school dun ben ili tum lo charli e sat lang pidun po exam pidun po life rong la po aprang dam po bons da me so arlo a life abang ke pin so atum pen asap so akaprek do chet so arlo a life abang ke society long ta balance nang ko la pen ili tum langdam etlo bute so arlo atum a responsibility ke a woman save the future of a society to banki pudam duko pinso atum da responsible no bon seta me ili tum along ke ajada hin ponon da me so arlo afansi bang jongdam ba prang ladies first puta ki pudam no lasi laso along ke ili ipe ipo alam da kroi dunangji ipe ponang ki than alam ta ili tum charju ponangji lapen ili tum life along da me ahin ahin a mentor do ili tum lahaya mentor ahin ben dai tum information ba knowledge gather pon bom nangji lapen i life long koson si kapa prang dun nangji ma ahin ahin a kitab do por hi pon nangji kitab lo kachali le school along nangki pia kitab mate itum college along a kitab chot kali ili tum novels ta do akimisen kimisen novels do novels por hi nangji un polote ili tum aniwang ta minute cap abake newspaper baturi kakot labangke itum lang ponangji ba porhi ponangji lapen non alom ili tum la radio ahin bangke ili tum minang anatum smartphone ki do joine la so a radio along ki nang ki pi a information mute ili tum endun o e lasi la so radio long nang ki pi information ta ili tum collect dunangji athema mo arnisi la so a radio long nang ki pi information baturi kagot long ki pi a information si ili tumon phan mo sat lang along ta menang rjg competitive exam long ta nang rjg non nang di koson si la mobile long ki long ma nang li mo radio la pen la newspaper la haya long ki long a information rd o mucha la pen la tum hin lo most informative lo
1: uthot nang li phanang rjg ke la han la sa aro so so maratum copy abd ke claimment si methang ka charle hem pen cheng lo methang a ke phan claim pinang ji
0: aprang si nili pudam ji lake loka charli loka charli jong se thek ser reset pulote sai hema phan ba school aphan ta me anong nam ki wan pi do lasi loka charli long paprang dun no pulote laso a aro so tame laso a school aphan nong nam wan pi po jong se alang li stand dun lo this star one no distinction one no gote lo ki than bang atum aphan ta anong nam wan pi po lapen puthot school aphan ta me alang li laso school aphan ta me isi amen ki the ba nong nam ki the ta me wan pi po ako puthot jong se li pudam ji alang li kupi si akhai aphan ki claim pinang ji ma pulote jutang jubat ki birti ইলি তুম ঠেক দাম লং ল নন লম আবারিম কি কান আবারিম কিচো আহরমু মাতে আবারিম কাচিং ঠাং আপিন ডেং সুম্পদ লাহাই আহিন আলং মিনাং আন ইনফরমেশন কালেক্ট পনসি লাসো ইনফরমেশন জেনারেশন বাই জেনারেশন আ তুম ফান কিসের পঞ্জি মাতে ইরিম লাহাই আনিং হে দুনাং পো আথেমা নন ইলি তুম জংসি লাসো পট রিম দুন্দে বি দুন্দে পুলোটে লাসো আবারিম আকি কান আবারিম কি চোয়া হরমু মাতে আবারিম কাচিং ঠাং পিন্ডেং সুম্পট লাহাই আহিন তামে বীর পন বম্প লাসি লাহাই তামে রি দুনসি বা ইলি তুম আন আর লেং কি সারা তুমালং বা আর্টা কি অং আতুম বাতে কিথে কিরে আতুমালং লাহাই আই ইনফরমেশন এন দুনসি আলাংলি লং মাতে আলাসো আউসো আলং চিবি পনাংপো নিলি পুথত পুদাম জি লাবাংকে ইসি রিপ্রেজেন্টেটিভ পাতে কাছি পাকলাং দুন কার্বি কালচার আলং আলং ইলি তুম নন ঠেক পনলং পো নন হেড জং কিপার সারাস ফেস্টিভেল পু অরুণাচল প্রদেশ দং দো পন্ন লাদাখ লং তামি ইলি তুম মিনাং আন কার্বি রিসোমার বা কার্বি রিপ্রেজেন্টেটিভ এতুম ইতুম ইলি তোমা কালচার পাকলাং পন্ন হালাদাখ আলং তা ইনুত আ উসো বা ইনুত আলো সোমার জং সি আনিং হাং পুলোতে হা সারাস আলং আন লি দুন এ পুহি তামে ইলি তুম লাদাখ তারালাং সো ইউথ ফেস্টিভ্যাল লং তামে ইলি তুম তা কাচিং ঠাং আহরমু পেন চেংলক কিচো কিজুন বা তে ইলি তুম লা

0: traditional dance pulote la aron abarim kikan la abarim kikan lai tami ini tum chipaklang dun long ko la pen charlie idun long po nililam thelan pen sington iklo kardom
1: lasi la bangso chihu chiput aputhak bangke la pon pen sington poni kok po kado ka vista me dome thak me kleme da me kardom
2: lapuan apornang litum toklang ajai mek angdeng along pen sorlo somar লোকাচারলি কেথেক নাংজি ক আনকে নাং শর্মা পুয়াপুথাক তুলারাম তেরন সিভিলা রংফারপি রশ্মি ক্রপি লাপেন হুদবাং হারবনি হারমনি বে আতমংবং চিহু চিপুত আর জেক লং টাংল লাকে আকাশবাণী ডিফু আদুন্থু লুন চেত জাইমেক আংডেং লং পেন আসন সন লুন আর জেক সেনাং কেচেং সিয়ালুন লাকে মঙ্গল সিংক্রো লাপেন আরিসাং হতুম কিলোনালুন আলোনা লামথে ওয়াংন কার্বি খেয়ে দোয়ান তাংটেলা বাংসলুন আর্জুক সিনাং

চুজুঞ্চ মাংকান রংকিয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসনালাম পাচে থ্যাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী টিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জংসি চিংকি ইক জিপুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো

লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বং বম লাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই জিরা তক বড়া সির কেপ লাপেনাং লিটুম নিউজ অন এয়ার এপ আলং পেন্টা জাইমেক আর জুই লংজি আদুন্থু কার্বি লামার জানালু না জাইমেক আংডেং আলং পেন আসন সন আলুন আর জুই সিনং কিচেং সি আলুন লাকে লেখা লামার জানালং আলুন আলুনা লামথে কেদো কেদাম চেরেটু কিলো না বাং জিটেন দেরাং লাপেন মিরমিলি রং পিপি টাংতে আর্জুয়েক সেনাং

আহির লামার জানা লং আলুন মঙ্গল রং পি লাপেন কাচে তেরন পি আতুম কিলো নারজেক লং টাংদাদাফি আদুন্থু আলু নারজেক সেনং হঞ্জাত লামার জানা লং আলুন আলুন আলাম থে লাকে সেঙ্কা রং চিপু থে থে লাবাং সলুন কিলো নাবাং সুরেন বে লাপেন মৌসুমি বেপি তাংতে আরজেক সেনং

লাকে আকাশবাণী দীফু জাইমেক এবং বম লাকে এফ এম ব্যান লং পেন মেঘাহার্স ফারুই সিরা তক বরাসের কেপ লাপেন নাংলিটুম নিউজ অন এয়ার এপ আলং পেনটা জাইমেক আর্জুইক লংজি আদন্থু হিন্দি গজল আলু না জাইমেক আং ডেং আলং পেন কিচেং সি আলুন আর্জুইক সিনং পঙ্কাজ উধাস লাপেন আরিসং হতুম কিলুন আলুন আলু নালাম থে লাকে চিঠি আই হে টাংটেলা বংশ লুন আর্জুইক সিনং

লতা মঙ্গেশকর লাপেন ভূপেন্দর কিলোনালুন দিল ধুনতা হে পোয়ারজৈক লংটাংডারা ফি আদন্থু আলোন আর জৈক সেনং আশা ভোসলে কিলোনালুন আলোনা লামথে লাকে দিল চিস ক্যা হে তাংতে আর জৈক সেনং লবাং সোল।

লাপুয়ান পর্ণাং লিটুম হিন্দি গজল আলুন আজাই মেঘ আংডেং আলং পেন আসন সন আলুন আর্জিক লংটাংল লাকে আকাশবাণী ডিফু আদুন্থু ইংলিশ আলুন আজাই মেঘ আংডেং আলং পেন কিচিং সি আলুন আর্জিক সিনাং জর্জ মাইকেল আপেন এলটন জন কিলুন আলুন আলুন আলাম থে লাকে ডন লেট দ্য সান গো ডাউন তাংটেলা বাংসলুন আর্জিক সিনাং

কার্লি রে জ্যাপসেন কিলোনালুন আই রিয়েলি লাইক ইউ পো আর জুইক লং টাং ডাটা ফি আদন থুয়ালুন আর জুইক সেনাং মাইকেল ববল কিলোনালুন আলোনালাম থে লাকে হ্যাভেন মেট ইউ ইয়েট টাংটে আর জুইক সেনাং লাবাং সোলো।

হানা মন্টানা কিলোন আলুন ভেরোভার আইগো পুয়ার জুইগলং টাংডে তফি ইংলিশ আলুন আজাই মেঘ আংডেং আলং পেন কিজুৎসি আলুন আর জুইক সিনাং সেলেন্ডিয়ন কিলোন আলুন আলুন আলাম থেইলাকে দ্য পাওয়ার অফ লাভ টাংটে আর জুইক সিনাং

0: lapu anapar nang litum english aluna jai mek angdeng along pen asan son alun rj long tanglo nang litum jai mek arju long bom lake akashwani dipu station along pen adunthu lammera jai mek angdeng along pen dipu anim sopi puatomo so rj xenang labangso atomo so ketok abang hunali rong pipi lapen kethanik jia bang lake kensing taro tangte rj xenang
1: দীপু আর সোপিয়া লং আদাবলতে হিথি কুলাটা লং কেজর হরমু কাতেলম ই আকা কট কার্ঠাত প্লাস্টিক আলো হে হুই ওয়ারচো কাইতা দো লাহাই কেতলম ই আকা কট কার্ঠাত কাকতকে এট কাকত লির টির লাফেন প্লাস্টিক আলো মেসেন সেন দো ইংলং আসর হানং চয়র দুন আহান মখা কেবর ই আলো আমখা তা রাগরে মে পিক পিক লাং আন চোদেং ই মেলাং লাহাই কাতেলম ই হরমু কেমিরিনটি বন্তা নার লুলোতে লাহাই হরমু আবেদাতিটি কোনালসি লাহাই কাতেলম ইয় হরমু লা আন কেমিরিনটিলে কেবারডাম এডমালাহ পুসি ইনুট দীফু আহিথি আদুং হেট কেদো আমরি আসুপি কারিকে কাইতা আদাবকে কাদাহুত থেকলং লং লাসন কে থেকলং বেড়সি আদাব ইসিকে মাথা দিংল কারিকে দীফু আহিথি পেন আহেম তে বকহেট পুসেতা লাহাই কাতেলম ইয়া হরমু কেবারডামকে চিনি দুন্দে লান আন কে মেয়া হরমুকে কেবারডাম এটকে ইংহন মেমে অং হেমলে পন এরাসনতে কপিনিয়া কাম ওয়াংজি পুসি মাথা পনবম কাটবমল আথে হরমু কাতেলম ইয়া হরমুকে পঞ্জিয়া ফান ওয়ানবে লাপেনকে পঞ্জিতা থেরাকদুক বন্তা লাহাই হরমু পনথেকলতে আলি দুজি পুসি পুথত কাটপনবম মাথা পনবমল লাপেন এস নাবাংকে পেনাং আহান আর্ভো আজো নাং উনে দেটি তিতা দু লাহাইকে নাং উনে

ahan ke penap adap ke jornolo athe arabu ahan ke chikidu ji lapen thu hoy hai ji kachikidu lapen thu hoy hai lote kenamabang avelo ajhar han athe arbo ahanason chikidu de titita do lasi kaita adap ke karahut ke thek longwer hormu ke ponjia phan mathalo penap ke adap nang karlote ke pon iya hormu chewanji pusi aning arlo chisiklo alangli kamatha lapen kachisikateng komantusi puthodarni adap nang ke manpen nanga thangra lahaya han ki thuai hai lapen arbo kachiki dua han arbo hem ke pon longji mapusi aning arlo doverlo puthodarni nanglelo adap kathe ang pen karik lapen ariya sanghua tumpen dipuai thi anat kadrap toilo dipu ahithi anat karrap toy bo mahut rv r e anat langponlo lasi theklonglo hormu kate lom ia hormu ka kot kar that ka kot ke et ka kot lir ti la pen plastic alu hei hoi varachu la pen an parta ke thu hai hai ahan amokha ta theklonglo hal hai hormu ke pon je phan ke kat ington coxi langpronglo penang an apor karik la pen ajir pi maratum hormu kate lom ia hormu কাকত কাঠাত কাকত কি এত কাকত লিৰটিৰ লাপেন প্লাষ্টিক আলহী হৈ হুমচি অট ক্ৰাইলো ইনুত কাৰে কাজিৰ পি কাকুৱা বাংকে প্লাষ্টিক আপাক আগেথে নাই হুমচি ফুৰৈয়া ফলংচি বৰ ইলো আথে কুলাত আঁতৰ চু হান কে জ্বৰ আহি থিয়া লং কাপাকলো চু ফুৰৈয়া ফলং আমোখা থুথেলাং চুমেলাং লাহায়া ফুৰৈয়া ফলং বক বক লাপেন আচন আচন আহান্তা কিথুৱক কালি দেত লাঙাপত হেম পন্দেতলতে এলি চোচে চেথা লং হং আফান উপি পামেচি পাচো পপুচি কাৰেক লাপেন আজিৰ পি ইনুত কাকু পেন লাহাই আলাম লাহাই আফুৰৈ আফলং বক বক লাপেন আচন আচন আহান্তা কিথুৱক কালি দেত লাং আপত হেম পন্দেতলতে ইলি চোচে চেথা লং হং আফান উপি পামেচি পাচো পপুচি কাৰেক লাপেন আজিৰ পি ইনুত কাকু পেন লাহায়াল হান হুমপন উলু আজহাক আজিপি মারাতুমকে প্লাস্টিক আকে মে কেমে ইংবাই পনলো প্লাস্টিক আকে মে কেমে হুমপন সে আমু মারাতুমা ফান লুয়া থুয়া বাং থন পামে পামে সি লু পাচারলি দুন লো প্লাস্টিক আকে মে কেমে কে দু ও আজয়নে হিথিয়া লং নাম জপলো হিথিয়া লং লাহায়া প্লাস্টিক নাম লোতে কো আন আতঙ্কালুনে কেনাংজি বন্তা আদাব নাঙ্গি কাদা জয়নে লাহায়া হরমুতা নাম জকলো কারি কাজির পি কাজির বাং কারি কামাথা আসনসে চিংবার কয়লো লাতুমকে কাইতা ফুরুয়া ফলং হিপি আথে বক বক আথে কিথু লাপেন আনপার্টা হানারবো কিথু হে হই আহান হুমপন সি লং হং আফান উপি পামে পামে সি পাচলো আদা বাংতা লাসনা মাত সি কারিক লাপেন কাজিরাতুম কাপাং রিং আলং হংকে ইং তুলিম লামলো নন মালমকে এজন বাক আলং হং আনলে চোপাং রেং দুনথেক আনতা কো আনলোনে আলেকে লংজি বন্তা আনতা কে নাম নাংজি পুলোতে আনাম থে তান আন কে নাম আনামলে লাখাদাম এলোতে আলিয়াবে নন কে হিথি কুলাত আলং কে জ্বর কে লাঙাতুম কে ভারটেকাং আকি থু কেথা আহান হে হুই হুম পন পেন হেম পনথেক লোতে আলে দোপিক আর্নিশিয়ারনি কে কারিক লাপেন কাজির বাহিনী জির পিপি তোয়ার পিয়ালং তচম সি আসন আসনালাম চেথান কারিকে আসন আসনালামলে চেথান সেতা লং হং এজন কাছোপাং রিং লক আলামসি আনিংলো দু এভার আথে আকাপ্রেগা কামকে কে ক্লেম পেনসি তাংখা কে লংজি পুকে আবেদেটল লং হং এজন কাছোপাং রিং পেনসি কাচিং থাং আপিয়ারি চেনাম ইপো লাপেন আসন আসন কেনাং সদ হরমু সেতা চেনাম্পো এ সনা বাংকে লং হং কাজপাং রেং আলি লং আন সেতা বেং চিবিরটি দাম্পো পুসি মাথালো বেং আলং জংসি চুবিরটি দাম লোতে আলি দু ও লাপেন আলি আফু থাকতা আলি আলংতা চিংজক থু জিলাং আলি আলং পেন আলি কাচিংজক থু আনকে আগাপ্রেক কাপ্রেক আকামা ফান ক্লেম ইপো পুসি কাইতা আনিং আরলো দোভের কাজিরটা কারিক কামাথা আসন পাচিংবার দুনসি চার্লি দুনলো বন্তা কারেকে আপ্রাং পেন কামাথা কাপাংচিং মেঘ কেদুকক আপরসি লং হং কাছোপাং রেং পেন পেনাং আলে দোলো আথে নন মালমকে লং হং আক

0: দরডোপিক এলিন সি ফারুহিনী আন টাংলো পুলুতে এ জনলং হংকে থেপা মেলো পুলুতে লিন ফারুই সি আনসোসে লিন ফারুই সি জংসি দো পুলুতে এলিনার নাম ফারুহিনী লাখা দামলোতে সুরি ইং কয় আতাংখাকে লং লক পোকে ওই কাজির পুসি কারেকে কানেক আনিং কারং আসে পাথে তানপেন নিংজেলো কাজিরটা কারিকামাথা আসন চার্লি দুন বমসি পেনাং আন আলে লংলো লাপেন কারিকে বেং আলংতা বিউটি দাম বম বিউটি দাম বমসি পেনাং আন আলে লংলো আলে কে লং ও পেন আজ কামাথা পেন খেমাং কাম আনতা ক্লেমসি পাচুন পন বমলো আচিক্লো আজন ওয়াং আনিংকান ওয়াংতা লংহংা অক কাছুজর পেন বেং আলং তাংকাকে থাপ দাম বম আজয়নি ইনুট বেং আলং কে তাংকাকে থাপ কে অং নাই আবাং ফি মানলো আসি বেং আলং সরকার কাম চংদাক দুন্দে পিন পেন তাংকা কাবিরটি থেক নাই লাপেন তাংকা কে অং নাই আবাং ফি পু আমেন বেং ম্যানেজার থেকলং সি কেথে নাই আনং এ কারেগা ফান পাজিরলো বেং ম্যানেজার কে কারেগা ফান দিফু আনিম সুপি পুসি আমেন ইরলো আফিকে দিফু আনিম সুপি পুলোতে কাচিনি নে আবাং আভেলো লাসো কেথে নাই আনং এ কেলং পেনাজ কো আনলোনে আনিংকা আরং লাপেন আনপারটা আপায় আপু আতুমতা আনিংকা রং ওং আনিংকা রং আমিক্রি ক্লোরিং রাংলো লাসনানং এ গেথে বেং আলং কাছেফেম ফু আতুম কারেগা ফান কেপাজির আজৈনে রং আসর আতুম আনতা আনিং আরং পিক পিকলো লাপেন কারি কেমাং পেন কিক্লেম আসনসি আফিকে রং আসর আতুম তা চার্লি দুনলো কাজির তা কারে কামাথা পেন কিক্লেম আসনসি চার্লি দুনলো বন্তা কাপাংক্রি ভে আজয়নি লোনে মাতাংতে কাজিরা ফানকে আকু পাইতং কাবে দেটলোনে কারিকাসনকে মানদুন দেটলো কারিকাজির পি বাহিনী দোলাং আলাং লিতুমকে দিফুয়াহি থিয়েলং কে ওয়ার্চো আকাকত কার থাত কাকতকে এট কাকত লির টির লাপেন প্লাস্টিক আলু হে হুই হুম পনসি হেম পনলো হালাহাই কে ওয়ার্চো আলু হুম পনসি ওসোমারাতুম লোগাচারলি আলু আথুই আবাং থন ইলো লাসি ওসোমারাতুমতা কো আনোনে কাচারলি আনিংকা রং ওসোমারাতুমতা কাচারলি আনিংকা রং আজয়নিসি ননকে আকাং তুয়াং দেং আন লেডুন বমলো আদাপ্রাং তোয়ার সুদিং সুদিং কেকাত আলে কে কারি ঘেলো আলে কেলং নাই আদাব কে কাতা মাথা পামিলোতে কেকাত দুনতা আলে চেপালং থেক আজাহা কাতুমকে আদাব কে কাত পেনতা আওকা প্রাণ মেসেনলো আজাহা কাতুমকে আসন কাপড়ে কাপড়ে কানং এটা লং দুনলো লাহেলো ক্লেম জিয়া লিংটা কে ক্লেম পামিসেনলোতে আলে লংজি লাপুসন আলামকে কাচিনি নেয়াবাং আবেলো বন্তা কাচেপা দু ক্রুপ পেন কে ক্লেম হেলো আলে কে লং জি আতোয়ার বিনং কে অং দুং ইনুট আকার বিপি কারিক আসন কামাথা পেন কে ক্লেম আসন সি রং আসর টেবক তেরাই আতুম আনতা চার্লি দুন বমলো আজাত আকাম নন কে মাং পাচিকক জি পুলোতে কে ক্লেম মন এ নাং জি লাপেন আকার প্রেগা ফান কে মাং দাম পাথে ও এ দেট নাং জি কাছেপা নিং দিং লাপেন কে মন এ হেলো কে চুন জি আফান কে থে নাই আতোয়ার লোপসি ইনুর দিফু আনিম সুপি কে মানাবাং ফি কারিক আলাং লিমে থাং আরং লাপেন তেবক তেরাই আরং আসর আতুমা ফান চেথান চেপারিলো
1: লাপুয়ানপর নং লিটুম লামেরা জায় মেঘ আং দেং আলং পেন দিফু আনিম সোপি পু আটমো সো ক্যানসিং তারো কেথান আর্যুক লং টাংল লাকে আকাশবাণী দিফু।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস

0: কাৰ্ডম ৰজা
1: কাৰ্ডম কাৰ্ডম বেচাং হ
0: নালি কে চাই এক্লেম লগ বুজ
1: ঐ লাপু লজ
0: নালি তোমার রঙকে আরং আসার পেন মাসি থর জগ মাসি আরং ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুংকে দোনো দেখে হ
0: মি পিগল রং স্যার ও চিনাম তা নিলি গার্জুল নালি তোমার রঙকে কার বিয়াং লং বং পেন কি ক্লার না আরং আমেন পেন নং ই লং দুন বুঝি বিটার জুল
1: নালি তুম কাদো কবে হির জুমে লজ
0: মি পিক মি পিগল রং স্যার নালি তোমার রঙকে আমেন পেন চেতন চিদলু রং কাং থির কপাংঠে রসাই কি আর্না মশাইল লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাব চেতু দু
1: লবংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমিসেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লাপেন কিজুই কেলাং আদিম হৈ হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংঠির এট লোনা
0: লাসি মিথাং ইং থির জিরলোতে জুতাং ইং থির জিরপো
2: লকে আকাশবাণী ডিফু জাইমেক এবং বমলকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাতক বরাসের ক্যাব লাপেন আংলিটুম নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনতা জাইমেক আর জি লংজি আদুন্থু আসামিস লামার জানালুনা জাইমেক আংডেং আলং পেন কিচেং সিয়ালুন আর জুইক সিনং রদর সিঠি পু আলামার জানালং আলুন আলুন আলামথে লাকে আখা কে দিয়া কিলুন বাং জুবিন গর্ক তাংতে আর জুইক সিনং লবাং সলুন

লাপুয়ান পর্ণাং রিতুম রদর চিঠি পুয়ালাম আর্জান লঙালুন আখাকে দিয়ে পু জুবিন গর কিলুন আর্জুইক লং টাংল আদন থুয়ালুন আর্জুইক সিনাং আলাম আর্জান মেনাকে ময়না যান আলুন লামথি জুন্টি ওলালে তরালি উলাই উলাব লাবাং সলুন কিলুন বাং খগেন মহন্ত লাপেন আর্চনা মহন্ত টাংতে আর্জুইক সিনাং।

লাপুয়ান অপর্ণাং লিটুম ময়নাজান পুয়ালামার জানালং আলুন খগেন মহন্ত লাপেন আর্চনা মহন্ত তুমকিলুন আর্জুইক লংটাংল আদুন্থু আলুন আর্জুইক সিনং রামধেনু লামার জানালং আলুন আলুন আলাম থে রং দিয়া মরম কিলুন বাং জুবিন গর্গ লাপেন শ্রেয়া ঘোষাল আলুনা তেওত কিপিডুন বাং যতীন শর্মা তাংতে আর্জুইক সিনং।

রামধেনু লামার জানা লঙালুন রং দিয়া মরম্পু জুবিন গার্ক লাপেন শ্রেয়া ঘোষাল তুমকিলুন আর্যিক লং টাংডেরফি আদন্থু আলুন আর্যিক সিনং আনুরাধা লামার জানা লং পেনালুন আলুন আলাম থেইলাকে এসে রেঙ্গা পুহর কিলোন বাং জুবিন গার্ক আলুনা তেওত কিপিডোন বাং গীত প্রিয়ম তাংতে আর্যিক সিনং

0: Apo ana pornang ditum Assamese lamar janaluna jaimek angdeng along pen ason sonalun arjik longtanglo lake akashwani dipu jaimek ewang bom lake fm ben along pen megahertz pharoi sira tok bora sirke lapena litum news on air app along pen ta jaimek arjik longji
1: আর বি আয়ে কয় কিউ আর কোড স্ক্যান করার সময়ত বা পিন দিয়ার সময়ত অলপ সাবধান হব।

0: নাংলিটুম জাইমে কার্জুলং বম লাকে আকাশবাণী ডিফুয়া স্টেশন অলং পেন আদুন্ঠু সাংমির টেরাং পি আনিং আর লো আলামথে আর্জু ইকসেনাং
1: কার্ডম নেলিমেন কে সাংমির টেরাং পি নেলি ইনুত লো থান বাং পি লো থান বাং পুলোতে মাদুয়াও সোমারা তুমা ফানসিতা কে ফ্ল্যাগ আবেদাত নাংজি লাপেন জেসেমেট কে আনুতিন আও সোমারা ফান্তামে ইসিপেট পুসি লাখা পনাংজি ওসোমার লাপেন মুনিত জুংজুং আতুমকে ইরিচিমনলে চেংবার বেয়াসন থাক থাকসি চেংবার বেলো লাসি লো থান বাং আতুমকে আর পু থে দুংসি কাংহর ওসোমার আতুম কে প্রেক জাম আকে থেক আবাং পাং থেক দুন পেন কে পাং চো দুন আসাই কে থান বাং আতুমকে ক্লেম পন ওয়েক নাংজি আসাইল লাসন সি ওসোমার আতুম সে তামে লো থান বাং আতুম কে থান কে পারে আসন আন সীতা চোদেং দুন থেক পেমে নাংজি লো চার্লি ও সোমার আতুমা ফান পে থেক পেমে জিতে থান বাং পেন চেং লক ও সোমার আমি থ্যাং লাপেন কে ও সোমার আপি আপো তুম তামে আর ডি পি দুন পেন ছেরাব দুন নাংজি লাপন সিনি লিলাম থে কাংতন ইকল কার্ডম
0: আদুন্ঠু সরলেও আসে আং তং পয়া যায় মেঘ আং ডেং লং পেন উইমেন এন্টারপ্রিনারশিপ আপুথাক রোসলিন টকবিপি লাপেন রূপজিলিং টিপি আতুমংবং চিহু চিপুত আর জুইক সিনাং
2: কার্ডম গাদুকা বে রেডিও কার্যারা দোয়ান ফান্তামে পিনি নীলিতুম চিঙ্কি চেথান আজয় মেঘালং বেহা বেপার কেক্লেমপন পেন কোয়ান আলি দোমা লাহাই হুয়া ফুটাকসি চিহু চিপুর পাদো পঞ্জিয়া ফানসি বর ই ইগল লাবাংসু চিহু চিপুর পঞ্জি পুরা নীলিতুমহীন পেন কাচপ হাপন সাংপি রোসলিন তকবিপি আলাংলি তামে বেহা বেপার কেক্লেম পেন মেনা চার্জাব থেপ আবাং ফিল লাসি আলাংলি ফান্তামি আপোর নাং চিপি পেন ডাক নাং চেতং দুনাপোর চোরোপাজি রিগল আর্ডম
3: কার্ড
2: তাংতে কেচেংসি কাদুকা ওয়ে রেডিও কার জোয়ারা দোয়ানা ফান নাংলি কে দোয়া ডিম লাপেনতে নাংরি কেক্লেমা পুথাক চেথানিক জিমা
3: ও চেথানিক পনিলে কেদো লাকে দীপু রং চিং

0: lapen wesanata hamren so phala tum anta nililong student lo non hala tum ge nili par parlo alang tum akhi do ko ka dad do ko ma alang tum ke chepang toi pon nili methang ge aban lo te ma ban sita ne ne don ne rap ne porial ke chelang nang thai do lapen ka we sai de pa hala tum tar nang thek do nang ipu a join ne pe na ma se nili la ka bor isita pinyar ni nili no hok sita chohang jok plot ni methang a sai pen si ne chorne lo ka long ta cherap don long ke choki jun kupi mai ning ha ke do ke dam ji sita bang long cho hang jok plot bang phan ping tung duk sita e chor long cho hang jok plot lo mai ning hang ling sita pilong ma ining kang sam ke do lo la si e be pa be har hen lo ke claim ke me nei sakuri da claim mi bon sita la ka chiklo sita ki duk de tum ke thek pulo te la be par ke claim hen lo ke mi pini le long sita cholong po hala ke tuma cheklo chong hong nang i ba non son dor ma ki pi cheklo yan ni yan thom pi pe re thon ke ki duk su su gali ni tum abang che ma tha te ni tum ke ani wang ta tangka ke deng lo tangka te deng long ke han sang la hai stop tum pian che thak se mane cholong ani wang bang ateng chudon long en don long joy don long claim don long aman ta do bang hem chong ruk dam jok plot e metang ke charge up lote ningkang samdu and pen e metang amanta do
1: choro parlo non he jonang li than pachini pon sarkar pen pustami sor lu tum han pustami mate beha be par ke claim tum han pustami akira pipon po tangti la so akira ki long ki sarkar long register dun tang tum si akira long chot ma mate anot ka phrek tum stami long pon ro
0: oh la ni li thaneng to সরকার লং রেজিস্টার ডো না তুম লেখে লং ছোট গালি ননসন নাং ট্রেনিং ডোলো পুলোতে লাসন ইন্ডাস্ট্রি লং তামে বা আলং কাপ্রেক্স তামে কুলাত আলুন মানে টাইলর আলুন পদুজি লাহাই পেন নাং চহাং ডোন চম পেন ক আনলো সরি ফকেপ ট্রকেপ বা লাকেসি লাসন পেন তা চেপার যা মে মাতে নাং মে সিনি সি হিনি লে ডোলোতে নাং চকলো ত নে থারাং কে থাক পে কে থাক হেনো পুপাম দে হালা তা মে পিকলো মে থাং সেটা আনো তিন গে দুপেট পে হালা কে রান কুটে কে থাক মানে আং ডেং দু পিকলা সিতালা মিসিন পোবাংকে নাং ননমাত কে জয় কে কে মিসিন কে এহুম চিবি কং নাং জং সি কে রয় ক্লিক ক্লিক আনলে থেক পান্তা মানে পিকক নাং রয় থাপুতা নন লম কে নিতুম নন এ ইপাক আলেস কে রয় প ফারুসি এন পনব এংকে নাং লা ফারুসি আপ্রাঙ্গে ফকে এংকয় থংকে বে নন কে আজাত হন দা আদর কে সুপ মানন কে ফারুসি তা পারক তুম গেল আনসু সেলাং মাতি মু লাসি লাহেন লো নন মানলা নাং চার্লি জি পুলোতে নিলি মেথাং তা এড্রেস চে থান বম কাইতা রং খেলান লং দো নাং মিসিন কে ডং ইফান তুমি তুমি দেখতুম তা আলম তা বাং ঠেক নাই নাই গ্রেজুয়েট কে এনতাং সাকুরি কে ক্লাম তাং তা এ মেথাং ফান হো নাং চার্লি লাং পো নন মান নিলি জানুয়ারি ফেব্রুয়ারি কে কাইতা থান তে পিপন মাপেতে নিলি তা ফেস্টিভ্যাল পেন হে ফান কে চে সেকদুন সন্দক আছে মার্চ লা আর্নি ডিং চেট পেসি কে থান থান লাপেন আলং কা প্রেক তা বাং চে পাং রুম পো নিলি থান দাম বম নন মার্কে থান্ডাম বম গেল ডাক ইউসি চারসালং হেদি হালা ডাক্তার বেডসাইডা পো আ গ্রুপ বাং সেং হা ডাক্তার নেলি থান্ডাম বম লা মানে লাগে পার্ট টাইম লো জল আনসি কে রয় কাং টেপ না আভি লুকে দোলো
1: কালাংডি তাংতে লা সরকার পেন লাহাই ওয়ারসাই চুয়েন্দুন জি প্লুতে পিনি ফম পিনি কাফিলাপ নং জি লা পুসন দু ইকমা মাতে সেকে এন তাং তুমসি লং চট জি
0: নাং নে সেকে কে এনতাং আতুমা অং মি অং লে দিহালা বাঙ্গা সার্টিফিকেট দো নাং কগি মেতে লোন জাং দন বাঙ্কে লা লোন সো পেসিতা সার্টিফিকেট দো নাং পলিসি আলা সেকে কে এনা বাং পিনি চেকলই জন জনি আ সেকে লে এনান্তা লা আন্তা চক মতি ফেশন কে আফিসি থেক পন বম জি মতি আপ্রাং লা কে রয় পে নে থেক লতে নাং আসু পেনসি নাং চেং পন জি মতি পে কক আ কং কে রয় পিনি আ কং কে রয় জারং কে রয় রুমাল কে রয় লাহাই পেনসি চেং পন জি নাং তদ লুন লতে মাজক তা বাং বি পো বাং বি লো নন লম কে মানে মনিত তা দো ল জং হেলে কে রয় চিং লুম পুসি তা কে রয় দাম দি দিম বি বাং পারক তুম থেক লং ল নন নিলিকে রং খেলান কে নিংকান কই সুসিলো নিলিকে দো নন পারক তুম নাং দোদন এলো ইনো তো কার্বি তুম নাং দোদন দে হালা সুতকে নিলিলা দন বস্কো আ তোবার তা লাংদং বকলাং মানে তোবার কি মিজি গেলি যে সং সং তোবার লং লাংদলি ক্রি ক্রিক ঠেং পুম দন লকান বেলা লা সুত পেনসি নিলি রং খেলান কে দলো হালা সুহুত নিলিকে সাকি মিলাং কারেনবে সাকি বিকক পজবাকনা বাজিনের ক্যাপ আন আনসি নিলি কাং তনলা আদিবাসিয়া আহেম তোবার লেদাম সিতা নহক তোবার লেদাম সিতা মুনি তুম নাং পাশিক সাকসে পিপন মা নাং কেং ডং পেন কেং সেট পেন কা মাথা আনিম সুপি ডম পেন মা জক তা পাদিক দার মা হবে কেক্লেম নাং কেক্লেম চক চে পুহেদি আতুমহিয়া

0: la blouse pu pui tum karbi pinni pe kok pan ki anta ari ki ding plate paropli ari ki thi simple pete paroga thom ente ko anali dolo chai karai hala pe ke thak tum tala son tak thakla aprang pen ke cheng ikene pe thak la hala pen pe thak bom pen ni ning ma thalo pe ke thak lok pen ke chok chelo isi isi tak lem bon bom nangi pesi pe thak lo embroidery roilo embroidery tanang lo puta order choi tanang roilo ama sila pen ching tur si ni me thanga sta ba tum phanta ne pinyar ni la tum phanta pasung se ni ko an ma ki pinangi a bat an ke kaita mane chok lim lim la si la tum ta nang do don thek sar lo jong si ili a hem pu bang jong si chok che pite nang ke rab do na tum helper tum se ta nang do don bang ba de jimate se ta pinyar ni ke la tum si a hem pu son lo ili hala tum phan ili kang hon paprang nang an ke bang te phanang hon po an ke bepar ke klem boti inuvet le ki un nakam gali cherap chiri ihi hi pen amane abudhi la son agyan hedi charju seroi nang ji
1: তাতে নাংলি কুলালং কি জরপন পেরিয়ে লাহাকি নাংলি অনলাইন বুসামি জরপন মা
0: অনলাইন জরাতেং ল আথিমান সিদানে নিনিং কে মাথা দাম ট্রেডিশনাল পুসিতা পিনি পেক কে বাং দো পিক ল প নি পিনি পেক কে বাং গে নে অন আন নি মেথাং প্রোডাক্ট পেন পেনসি নে তা চে পার যা বলাং পুসি কবর ই পিনেং কে লাসি আমাসি নাং তা নাং নাং পিলো নিলি লাপু সল আম খাতা পাথাক প হন কি পুসিতা নন লম কে আপিনি আলা ফেশন আ লিং লহে ফেশন বাং এনজি প্লেতে আপিনি আপেক ক আবান ক রয় প জর প আনকে অনলাইন বাং নাং জি পতে পিপ বাং কো অনলাইন নাং থাপ পি সিতা লাসন ল আনকে লাকে এমব্রয়ডারি আহিন লহে আকো আচয় তা রয় দুন ফিরন পেনকে ডাক মাসি নিয়ে আলি ছে লং লক মাতি আচয় তাঙ্গে বাঙাল লং প্লে কাপ জক প্লট প আচয় তাই নে রয় পান্ডার প পু এমব্রয়ডারি কোতেই রয় এট প রয় ডেট ল তেনকে আচয় তা রয় ঠেক মা রয় ঠেক আনকে সতেং বাং নাং থান পনকে লাকে রয় নাম দাঙ্গে ডাক মাসি ডক পলাসি ই সিভেট বর এল পেন কারিলা আ গ্রুপ পেন তা মে চেলাংরা বাহিনীকে থম আনিং ছে চর পেন চেলাংরা লা সন ক্লেম লতে আনকে মুনিতা বাং বম্প চান বম্প লাপ ইনোভেট দো কক লতে ইলি তাই কেনে বোরহাক তিমাতি দি কে দো হে ইনিং ওই সি সন আসি বেপার কে ক্লেম তা ইজির পি মেসে না সন ছিরিরা হেদি নন নিয়ে বাঙ্গে নিমেথাং ইনভেট সি চার্জ আপলো সিতা নন নিজের পি কে নি স্টুডেন্ট মেসেন সেন চংবাই দন লেপ তিতি লা এলি কে থান বেন চিনি মাতে লাগে নে লং ডোতে লাগে চক প লা নে লং ডোতে লাগে কে ক্লেম পিপা মেসেন প প লা সন থাক থাকসি বেপার ক্লেম জি সিতা বাঙা থম্পলি লে চেরা বিবেতা আর নিং কে ছে তন পেন ক্লেম লতে চিংঠোর
1: তাংতে ইলি তুম সেটা মেয়ে থেকপন লং পেনাং আন বেপার কেক্লেম তুম অনলাইন পেন সেটা মেয়ে জরপন টিটি তাংতে এলা বাংস অনলাইন পেন কুলাত এ জরপন কো আনালি দো
0: আলি দৌলা নন নে বাঙ্গে লাসন লোকে অনলাইন না তেং ল মানে হেম লাদাখ চাঙ্গা পাচ্ছে এন বাঙ্গে নে কম ও মানে আহেম আহেম সি লাসন ডেলিভারি ডেট আসন ল লা অনলাইন পেন পুলোতে লা হালা কে রয় নাম তা লং প আকো ইলি কি পি নাম তা লং প লা হাই পেন পাংরুম পেলতে ইলি মানে আলি চেবাং লাইলাকে আহরমু আলিং ল হে আলি কি দু ওলো অনলাইন পেন পুলোতে এ মেথাং দা দাম চক প্লট পোমাতে আকো কে নাম জি আলং পুসে তা এ মেথাং পেন দাম পাকল কে দাম নাম তা লং টু প
1: কালান্দি জরপন তেংতে নাং দি কাপড়ে কা দিম লং বসামি নাং দি জরপন ল মা
0: ও জরপন ল পেনাং আনা দিম গে জরপন লং লো লাপো পেনাং আন রয় প সিক বম পে নন সন মো কাং সাম হলতে সল সি নাই পুপন নি তুম গেলা নন বারে খাই সে কেলা সন সে রয় প আনকে আলং কা প্রেগা দিম দাম প জর্ডন প লা পেনা প্রাং প্রাং কেলা ফেস্টিভ্যাল লং তা নিলি কন্টিনিউ সি নিংকান কে নে সুসে নন তা সার্টিফিকেট দেন মতে লা কি বিদন পদ হে লা সো পদ লা ডাক্তার মানে নাং এন নাং হেম কাছে ওয়ান পুগাবি নাং ইসি কে জ্বর পতে ইলি চার্লি নাং লতা ইসি আদর টক ক্লিং নাং নে লাপেন আদর বাদ দুন ও নাং নে নে লা আনপেন চি সাপেন লা আনপেন লতে নে চিংঠুর ইজি নে তা ছিলু চক ছেল মানে আস্তাব নে চলং চিত আন তা চক লাপো আবি সি পুদুন লতে আকাং টু ইয়ান পুদুন জেট সে তা হেদি লা তাই তো মালে বেলে সে লাই হেকা চাড়ি পর নাং ইন্দু
1: চরোপার লি নি ফানসামি পিনি আজাই মেকে লাপান সিং টনি কপ আপরালাম দুই কপ লাসি পুথর লিলি তুম চিঙ্গি যে থানথু পামি ল না লাসি চরোপার ল নাংলি ফানসামি নাঙ্গে চি টং দুন পেন কাদু কাবি রেডিও কার জোরাত ফানসামি বেপার হিন কোসং সি পাপ্রাং দুন থেকজিমা কোসং সি চিংথু থেকজিমা লাহাই পুথাক নাংলি

0: আর ডাকপিয়ান থানপা চিনি পনপট চোরো পাড়ল
1: কার্ড
2: লাপুয়ানো পর নাং রেডুম সোয়ারল আসে আংটং পোয়া যায় মেক আং ডেঙা লংপেন বেহা বেপার আপুথাক রোসলিন টক বিপি লাপেন রূপজিলিং টিপি আতমংবং চিহু চিপুত আর জৈক লংটাংল লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘড়িয়ে পর পরফাই ক্রেই সিরা মিনিট থংকে প্লেং একাই কায় লি নাংলিটুম মুম্বাই পেন কেপাচেতাক বিবিধ ভারতীয় জাইমেক আর জৈক লংপ

0: आप सुन रहे हैं विविध भारती।
1: सखियों के दिल की जुबान। हेलो सहेली।

লপ ন পড়ালে তু মুম্বই পেনকে পাচেতা বিবিধ ভারতীয় জাইমে আরজুগ লং থাংলো লাকে আকাশবাণী দীপু তাংতে ননানী কাং সাম স্টুডিও ঘড়ি পরফাইকে থমরা মিনিট প্লিকেব্রা ফ প্লেং জিরং রাংলো লাসি গুয়াহাটি পেনকে পাচেতা কার্বিয়া জাইমে আরজুগ সিন।

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরটার জৈগাকে থানা বাংলি বন্তি তিমুপি ইউনিয়ন সরকারকে অরুণাচল প্রদেশ লাপে নাগালেন্ড আলংকে চিমিট মেপিন বেন আর বিকে জাঙা জকসি জোরহাট চরাইদেউ শিবসাগর লাপেন গোলাঘাট আলং লঙ্কা ফিরি মিমি চেমানপন লুপু পচেতাক পনলু কংগ্রেস এমপি রকিবুল হুসেন আফানকে তকপেন লুকিডু আলং ইউনিয়ন জলশক্তি আহিন আর পুকিডো মিনিষ্টার সি আর পাটিল কানিংজি মিনিষ্ট্রি পেন আপার আসাম আলং ননহেজং লঙ্কে থি লাপেন লাসো আকিসুং আফান ডেট আকিসুং পু কাপাচেতাক পন নাংজি পু আকে মাং আপুথাক কেদামতাং পাই পাই নি ফাইপ্লি আর নি লোকসভা আলং ধুবরী এমপি কপিনপুর পন আলাম থে লংচারি পন বমলো অপজিশন আসং আতুম ননহেজং কেপলাং পন লঙ্কে থি আসাই আফান মুনিত আতুম কাসংসি পন পু কাপেকলাং পন আংথে গাফান বেংদুন পেটসি আলাংলি পাটিল কানিংজি স্টেট গভর্নমেন্ট কে আসাম আলকত অরুণাচল প্রদেশ লাপেন নাগালেন্ড আলং আর বিকে জাংলত আজকসি জাখং আচিকলু আপার আসাম আলং কাফিরি মিমি লাংকেথি চমানলুপু পাচিনিলো লাসোপর আহুত আজাদ আংহুন কাংবব আসাইতা চমানপন পিপুসি বোরঝার বতর হামফাং পেন কাপাচিনি পন পুসি ইউনিয়ন সরকার পাচাতাকলো জলশক্তি মিনিষ্ট্রি পেন লাংকেথি আকিসুং পেন পুথত কিরিম কি বিপন আফান লাপেন লংলি কাংরাই কে খাং পঞ্জি আফান আসাম আফান দিহি না কিরাব কি পিপন আংত নালাম থিতা পাচাতাক পনলো মিনিষ্ট্রি কাপাচাতাক পন আতেন কেদামতাং নি কানফো আলং লাংকেথি পেন পুথত কিরিম কি বি লংলি কাংরাই কেখাং প্রজেক্ট আফান আসাম সরকার আফান সরকার পিয়াহীন পেন সিকা করোর ভারু কেথম রাপ্লি কেবরা হিনি রা লাখ টকেবরা কেথম আতঙ্কা আকেরা পিপন পাজের ডাংলো লাপেনাপাড়া ব্রহ্মপুত্র কাউন্সিল পেন দা লাংকেথি আহুদ আকাম আমুং আফান সিকা করোর ভারুই সিরা সিরকেপ রা লাখ কেপ আতঙ্কা খরচ পন টাংলো লাসোসাই কে স্টেট গভর্নমেন্ট সিকা সালাম লাপেন কাপিচুন পন লাপেন লাসোপথাক ইউনিয়ন সরকার কে টেকনিক্যাল আহিন পিনখাত পিনলার লাপেন দিহিন আকেরা সি পাজির পঞ্চত পুটা আলাংলি মিনিষ্ট্রি আহিন পেন নিংজে পেকলার পনল পাতমি ক্রিকেটার সুনীল গাভাস্কার গুয়াহাটী আলংকে বাং আহুত আপ্রাং সি আবাতাই কাপে দুপঞ্জি গুয়াহাটী ইন্টারনেশনেল মারাথন আলুগু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরি ডেং পেন ইংপু পন্ডাংলু পীরথে আহং জাতাই আলং গিজুই কেলাং লাপেন কাপাথু আং আং আলং গুয়াহাটী আফান পুথত কাপেকলাং পঞ্জি আফান মাং পঞ্জি কেবাংজি আনিং কানথাং থাং নি ফাইট্রক সি আর নি কাপে দুপঞ্জি ইন্টারনেশনেল মারাথন আলং ডেট লাপেন আং তান পেন বাং সুরিক্রেহিনী সোসে কেকাত বাং আতুম নাংচিপাতি দুনপু লাসি নিং গেহাং আতুম কাচিপাতি দুঞ্জি আফান ওয়েবসাইট www.guwahatiinternationalmarathon.org আজক পেন আমেন রেজিস্ট্রেশন পন আসাই ক্লেম নাংপু নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাইপোল আফান ইভিএম লাপেন ভিভিপেট আপ্রাং সি আবে রেন্ডমাইজেশন পিনি কনস্টিটুয়েন্সি আরলু হাওয়ার ইলেকশন আসাই কি আসাই আলং পেডুপনপু বাইপোল আপুটাক নগাঁও হাওয়ার ইলেকশন আসাই কি মাতে হাওয়ার কমিশনার অরণ্যক শইকীয়া কাচপামে ফু পেন হাওয়ার কমিশনার আসাই খিয়া তুমপেন ক্রুংসায়ামে পেডুপনলু স্টেট হাওয়ার কমিশনার আতুম নিনি কাচেতং আমে কেবাং জি ভমকুরু লাপেন উর্মি আর নি জোরহাট আলং পেডুপঞ্জি আলামদু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সি হাওয়ার কমিশনার আতুম কাচেতং আলং আলহী সারপুয়া মানপেন চেতং দুনপো লাসো কাচেতং আপ্রাং সি আর নি জোরহাট সিনামরা সা বিরি আলং কে কিমপনমি কমিশনার আসাই হেম চিফ মিনিষ্টার আরি ডেং পেন ইংপু পঞ্জি লাপেন পিডাব্লিউডি হামফাং পেন কে কিমপনমি সিনামরা রেলওয়ে ক্রসিং আথা কে কিম মিটার হরাপ্লি কেপ আজা কে ডিং রেল ক্রসিং ওভারব্রিজ দা ইংপু পনপো আসাম স্টেট গ্রামীণ জীবিকা অভিযান পেন বিশ্বনাথ আহা ওয়ারপু সাইডুয়ার ব্লক ডেভেলপমেন্ট ভবন আলং পাতুমি ব্লক আং ডেং কি পিপন পি আখিয়া দাঁত পুথত কাপে জকমাতে লুন আকুন তুরি পেডুপনপো বাংসা আকুন্তুরি আলং ব্লক পেন কাপড়ে কাপড়ে সেলফ হেল্প গ্রুপ ব্যাংক আসাইখি লাপেন স্টেট গ্রামীণ জীবিকা অভিযান আসাইখি আতুমতা চতং দুনপো লাপেন আপরাতিং পেন লোন চিত্তু পনবমলতে মুয়াফি লোন কেলংজি জয়কেপু লাপেন সরকারি আবার সাইট আলং দুনপো পুটা পাচিনি পনলু সোয়ারলো এশিয়া কাপ টি টুয়েন্টি ক্রিকেট কাপাথু কাচিপাতি আলং টিম ইন্ডিয়া আতুম ফাইনেল আলং লেডুন টাংলু পাতোভিয়াজু দুবাই আলং কাপে দোপন আপ্রাং সি সেমি ফাইনেল আলং বাংলাদেশ আফান রান ফ্রি ক্যাপ্টেন টিম ইন্ডিয়া আতুম পেরেমলু দুবাই আলং কাপে দোপন জি আদুন্থু সেমি ফাইনেল আলং পাকিস্তান পেন শ্রীলঙ্কা পিনি পাথু পনপু বাংসো কাপাথু আলং কে হাইডোনা টিম আতুম সি নন কে বাংজি ভমকুরু আর নি টিম ইন্ডিয়া পেন ফাইনেল পাথু পনপু বীরটা পানসি কাঙ্ক্ত নিকলো

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বেং ডেং আলং নীলি বন্তিটি মুংপি কাটকভি এফান কার্ডম পাজারসি কার্বেং ডেং পথ ডাং বন্ধুল পিনিকে চিটিনি ফাই ক্রিসি মমতা আর্নি কার্বেং ডেং কে বাং মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিলা ক্রিসিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারুক টক্সিরাইং করা সিরকেবলা পেন মেগা হার্স পেন লে ফারুই সিরা ইসিরা তকবরা ট্রক হেনল আদন্তু আং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর্জেক সানাং পিনিয়া সারলাম থে নাংফু আঠাক আর লং চুবক বাংজি মাতে নাংতা সুংজি পাফান লামথে কেমান আর লং চুবক কেদু আদিম কি আলং লি ক্রেং তাই আপসি জাত আসাই লে টিকি সেতা মিমি লাসন আদিম লে সাই কাতিকি পুলুতে সকসাং নেম্পু ফিলু হেন ফুরুই তামি কেলং জুমহে কাপসি দরুন ইডেটব আংকে সুং নাং কক্প মানিয়াফান মুয়াফিকে সুং নাং জিপু কিপুদাম আলামথে পিনিয়া সারলামথে লাপান হেনলো লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভমতা আর্নি আপসি লুন আং দেং আলং লুন চেথা কং দেং পেন আসনসন আলুঞ্জির আর্জিক সানাং পিনি লুন চেথা কং দেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জিক সানাং কিলুঞ্জি রেঙ্কা ইংটিপি লাপেন হরেন তকবি কিলুন আলুন চেথাক আলুনালাম থে দামতাং আসেং কান রঙা জি আলং নি পেন না ততাংটি রেঙ্কা ইংটিপি লাপেন হরেন তকবি কিলুন আলুন চেথাক আর্জিক সানাং

0: টাংলি তুমকার বেং ডেং কার জলং বম লাগে আকাশ গুয়াহাটি মহাবাহু প্যান কার বেং ডেং কে বং মিডিয়াম ভি প্যান মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা তকবরা ফো কিলো হার্স প্যান ফারু ট্রক সিরা এঙ্করা সির কেবলা প্যান মেগা হার্স প্যান লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হেনলো পিনি কে ভোম তারনি আপদ সি লু নাং ডেং আলং নাং নিতুম লুন জে থাকাং ডেং প্যান আসন আসন আলুন জির আর্জিক টাংলো আদুন থু লুন জে থাকাং ডেং আলং প্যান লুন জির আর্জি জে আপ্রাং পিনি লাম জির আং ডেং আলং পোক কাং সির মাতে ডিসেন্ট্রি বাংসা পুথাক লামজির আর্জেক সঙ্গ কেথান পঞ্জি ডক্টর দিলীপ কাঠার
1: পকেসো মাতে পকং সির আহির দো জিরাহুদ বার পিয়ালং ভি লাপেন ভুটিয়া পকলক আসন অহরমু কিদুন থেকলং জি লাসন আ পকেসো আর কম ফান্সি ডাইসেন্ট্রি পু কিপু ইলিতুমকে পকাপা ভি পুসি পুডাম পকাপা ভি মাতে ডাইসেন্ট্রি আ কেসো কে কাচিংলুম পিক আ কেসো পিনাক আহুদ পেন কে আভু রাসন লে আংদাং পি পেন আমাত কেসো লাসন থাদো লাসন আভুর মাতে এপিডেমিক লাকে কাফেরে মেমে আং আং বিনং ডাইসেন্ট্রি মাতে পকাপা ভি আ কেসো কে কাপাংজি কাপাতে হং আর জি ডিং ও জি লাসন কালি আহুদ পেন কে এলমসো ইহুৎসো ইসি নংসো ওয়াই ওয়াই তা মুনিরা প্রাণ দাম্বুব থে লাশিলা বংশ কেসো কোসনসি কাচেপ্লাং থেকমা লাপেন মুনিরা ফান কোসন কপু পেনসি কি উন লাকে ইলিতুম কাচিনি নাইজি কেনাং সদল ডাইসেন্ট্রি আকেসো কাচেপ্লাং ই সনি আর কমদো বেসেলেরি ডাইসেন্ট্রি লাপেন এমিবিক ডাইসেন্ট্রি বেসেলেরি ডাইসেন্ট্রি লাকে ব্যাকটেরিয়া আপি পেনসি কেসো ই লাপেন এমেবিক ডাইসেন্ট্রি কে এন্থেমিবা হিস্টোলাইটিকা পুয়া পি পেন্সি কে মান এন্থেমিবা হিস্টোলাইটিকা কে এসন আপেরাসাইড আপিল মুনিত আফেক আর্লোসি কেথে কিডিং লাপেন কে চান লা সনিয়া ডাইসেন্ট্রি কে সু আর কমতা পেনাং আন কাছে প্রেক দো বেসেলারি ডাইসেন্ট্রি আর কমা বাং কে লাপু হেলো লাবাংস ডাইসেন্ট্রি লাকে ব্যাকটেরিয়া আপি পেন্সি কাছে প্লাং শিগেলা আপুয়া ব্যাকটেরিয়া আমোখা আতুমসি লাসন আপকাপা উইকে কাং হয় শিগেলা আপুয়া ব্যাকটেরিয়া পাসন ফ্লিডো লাহে আপি জংসি মুনিরাতুম চলং চিত লোতে জাসামেত আপক ইংসিরসি পক পাবিপো আহুট পেন আভু রসন তা চেপ্লাং মুনিত কেদো কাচিংলুম লুম আলং কাসা উর তুর পেন কেদো লাপেন বারপি বারসু কেদো আতট কাবে লাহে আদিম লাকে লাসন আকেসু দোপো কেচো কিজু না হরমু বিতু লাপেন রিচার সাম পে কাক পে মে মে প্যান কেচো লাসন আর কম প্যান হেলো কাচি উন কে লাবাংস আপ কাপা ভি আর কম আবাং কে লাপুসন হেলো লাবাংস আপি কেচো লং প্যান আর নিসিভেত নিনিভেত আং বংতা আপক পাবি থেক আপর নাং ও এ আপক কে দাম আনিং কে ভাং পক কাচো কর আং সিপ কে তান আফুটা সো ইজি বারপি কে দাম কে অং এ সেতা আবাতায় আবাং কে আর নিশিয়াং বং তা বাতায় ক্যাব সোসে আন্তা আপক দাম তাহায় আভি কেরেং আসন

0: si jandam opo anke apek areng josi alsar mate amek pedokraipo apek amek dolo pulote avi jangpo anke abar pialong avi theklongpo lapen apek areng alirlap chingto thangsi abar pipen chemalang pongpo anke ingtan nangbarpo lahe lokchotchat theklongji lapansi voti apoklokason pukipudam lason ahut jasamet apokta chukorpo achitte aber malom kalite ahutpenke appendicitis mate appendix akesu ason angthekta chitin memeji lahey apiatum lasonsi apekpi ba bithe bitha amek pedokraipo ahutpenke lahey amek abar pikedo angkok an nangle rai anta amek pedothe apokapavi mate pokangsir malom jongsi ahialong microscope pen langpang theklote dysentery api theklongji আহুত পেনকে লাহে আফেক আলং আথেলত সোয়াসন পাথে ক্রাইতা চেপলাংথে আজা কং কংটং রা কাতুমকে আফেক আলং ডাইসেন্ট্রি আপি দো সেতা ডাইসেন্ট্রি আকেসু লংলে আহুত পেন আহুৎসি নংখাই চটজি আবাং পেন আবাংকে দেবাই কেচু কপাং থিম লিমলে আপতা ক্রোনিক ডাইসেন্ট্রি মাতে ডাইসেন্ট্রি মেমেরেক লসন চেপলাং ননহেদ এলিতুম থেকলংলো Bacillary dysentery lapen amoebic dysentery akisu arukom penang an kachipregdo. Lapen an parata entemiba histolytica mate amoebic dysentery apike pok kangsir lapen pok kapavi akisu det chotkali. Ahut penke lahe apiatum ingtinalong aludamsi amek lapen ingtum tepu ason pachiplang damthek. Lake amoebic liver abscess pulo. Angthin chowang lason theklongji. মুনিদ আতারলক আর্লোতা লুডামসি আমেক পাপেদোথেক আহুৎপেনকে ইংফর আলং বিথেতা আলুডামসি ইংফর পানহক থেক রেং আমেক আসন্তা পাচেপ্লাং থেক ফিং আংথর অকাং দুগ আর্লো বিথেতা ইংডাং দাম থেক সেকেলাং লাপেন কাচেরে নাংজি আরন হে হুই আবাংকে লাপুহেলো লাসনি আদাইসেন্ট্রি আকেসু আফান্তা পাপে মে দ্যাট উন লাপেন কেনাংজি আদেওয়াই আন্তা দো লাসি কোমাতনে আবাং পক পাবি লো পুলোতে সেলাং পেমেনাংজি লাপেন দেবাই আরুত লাপেন সে কেলাং আসন হে হুই আন্তা পেতাং পেমেনাংজি কাচেরে নাইজি আসন আমুং আবাংকে লাহাই হেলো কেসু আবাং আবার পি কাপেদোল এলং আদিম পেদোভেট নাইজি লাং কেচো হরমু লাপেন বিটু লাহে পেন পাচে হেলো বিং নাইজি কাইকে আহুত সেতামে কেচো কিজুন আহরমু বিপাংথির এত নাইজি কিচু কিজুন আহরমু মাতে কিজুন আলাং ডিপ্লুভের নাইজি লাপেন ইংথির এট আদিমসি বি নাইজি হেম আর্লো বিটু লাপেন কিলু আপি দ ও পুলোতে উন আনপেন কাপাবে দে জি আফান বর ই নাইজি এসন কেনাং সদ আলাম আবাংকে লাপু হেলো বারপি বারসো কে দো আহেম দোবেক নাইজি আদন তিনতা লাপেন লাহে আদিম কিজুন আলাং হে লাপেন লাং রয় লাং বি লাহে পেন হেলোউইং আদিমসি কিম নাইজি বারপি কেদাম আফং তিনতা সাবন পেন রিচারসাম চেপেকাক পেমে নাইজি লাহে হুই আরন কে মে জংসি এলিতুম রিম পেমে থেক পুলোতে ডাইসেন্ট্রি আকেসু পেন চট কালি সনসুরি আকাপ্রে কাফেরে মে মে আকেসু পেনতা এলিতুম চিংরাই থেকপো পিনিয়ালাম লাংসি কাংতনলো
1: লাপানাপর নাংলিতুম ডাইসেন্ট্রি মাতে আপোকেপা বিয়ে পোথাক ডক্টর দিলীপ কাঠার কেথানপন আলামজির কার্যলং থাকলো লামজির কার্যলং লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেংপেন নামপি নামদুর থেংপি থেংপ্রাং রায়কম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কে মে কে বানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কে বানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দ উঞ্চজি লাহেনল এরং আথেংপি চর লুটে রংকেপ আথেংপি আরং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটে পেনাপ কে থেংপি থেংপ্রাং সি নাংফান নাংরাই কমিটপো
2: পিনিগে ভমতারনি আপচি লুঞ্জে থাক আংদেঙ্গালং পেন পুথত আদুন্থ

লঞ্চে থাকাং ডেঙা লং পুথল আদুন থা লুঞ্জি রাজু একসেনাং কিলুঞ্জি মঙ্গল রং পি লাপেন বাড়ি রং ফার পি কিলুনা লঞ্চে থা আলো নালাম থে চংহং ডিং লুনি নাংফান

লপন অপর্ণা লিদু গুয়াহাটি পেন কে পাচে তাক কার বিয়া যাই মেক আর জুগলং টাংলো লাকে আকাশবাণী দীপু যাই মেকে বাংলা কি এফ এম ব্যান লং পেন মেগা হার্স ফারুই সিরা তক বরা সিরকেপ লাপেন আন পাট নাং লিতুমলা বাংস যাই মেক রেস এপ লাপেন নিউজ অন এয়ার এপ আলং পেন তা আর জুলং ইচে পিনি কে ভমতা চিতিয়া চিকলু নিফাই ক্রেসিয়ারনি ননারনি কাংসাম স্টুডিও ঘড়ি পরফাই প্লিরা মিনি থংকে প্লেং একটাংলো লাসি রেডিও নাকার জুদুন কাচিং হন কে দু আনার দফান নেলি বিরেন তকবি কার্ডম নাকা জিরসি যাই মেক পাংচেং পন্থু ইগলো রেডিও

0: পিনি লাডাক ষ্টুডিঅ'লো কাৰ্বি আংলং ইষ্ট ডিভিজনৰ লংচাই ক্লেম্বম ডিপুটি কনজাৰ্ভেটৰ অফ ফৰেষ্ট একে হাই প্ৰণৱ তেৰাং আপোনাক চি কাৰ্ডম নাপাই দিলো
1: কাৰ্ডম
0: তেৰাং একে হাই পিনি যাছে মেট পেট পেন ইলি তোমাৰ বাং কেলা কাইকে ঠেক লংবেৰ ইলি কাৰ্বি একে হাই তুমি আকে অং টুমকে ইং নামা লং চিকি দু পুলে পুদে চামে লাচি ইং নামা কুং চিকি দলু পুতংতে কাইটা মাৰাত মাৰেং পি পেন কাচি সং নাংবেৰ অসম চিকি ঠেক লং লবাং সং বংকে মাৰাত মাৰেং পিয়ং বংতা ইংনার হেলো আফাই কে অং মুচট মুনিত পেন কচার ও ঠেক লবের লাসি আহক পেট পেন বাংকে লা মুনিত লাপেন ইংনার বং কুপিসি লাপান কেছে লাং সেলেটার রেমা কুপিসি লাপান কিছি উন এ রেমা লাপেন লাবাং সো কাছি উন এ কুপুসন সিগি তুমি পাংসাম পমক হেমিসিয়াসন কুপুসন সিগি দো ঠেক পমক লাকা দো কাবিয়া লামা পুথাক থানজিমা
1: আহক ল লাকে ইংনার কে হাবিদলংকে আগে থেনাই জন্তু মতে
0: আপিল
1: আপিল লাসি লাদাকলা ইংনার তুমকে আবাং আসাইজ থে তানমাসি আবাং আর্জন থে তানমাসি তুমি কিচু হরমু তানাং ও লাসি লাতুম চপানলতে মানে লাপু আহুর পেন দাম্প লাতুম তোয়ার সুদিং লা কিচু মে হরমুয়ান আলাং তুম চুরি পন পো চৌপন বম দাম বম সি লাতুম আখু দালং চে দাম বম পো লাসি লাসন থাক থাক সি লাতুম ইংনার তুমকে লাপু দাম বম পেন আলো আহুর পেনকে লাতুম আন কিছু আহরমু বা নলমকে লা হাবিদ আপি তুম বা লা ইংনারা মারাত মারাই আপি তুম লাহাই তুম কিছু আসন নামুং তা নকে হাবিদ আলম কম বম আসন লম লামাসি নলমকে ইংনার তুম তা আহু দাদাক পেন কে লাপু আমি থাং খুদ পেন সাইড করি সে আনে লাপু কাপড়ে গাহিন লাম সে লা তুম লা নলমা হিদি লংলে হিদি হিদি আজো হিদি শক কিছু দাম লাহাই পেন সে মানে হা লাদাক হিদি তো শক কেমে নাপড়লোতে ইংলং পেন ওয়াং পো নাং সুন পাক সি লাতুম লা ইডিয়া সক চৌপ লাসো কিচু আজক লা পেনাঙ্গা নাতুমকে কেথে টাং কেথে টানা জন্তু পেনাক পদ মারাত মারাত মারা পিপদ লাসি লাসো পদ মানে লাতুম বাংকে কিচক আবাংকে নাং পিক আর সি সি সি লাতুমকে আর সি দুই কুইন্টল বা আন বা লাপো আপিনে বা ফোডার লাতুম নাং নাং কক লাসি লাতুম লাসো আমি থাং আপো আফান আফার মানসি লাতুম লাপু লান মানে লা হিদি আজো বেথে তা দাম পো লা সকেমেন হোত চুদুন পো লাসো পেন আজয়নি হলা ডাকলা ডুঙরায় রং সর আতুম বাংতা লাসো ইংনার দুমফান কিপ্লুং মাতে হালা তুম আসক কেচে বসাই কেচেরাই ফান চেপা জগ ইফান সি লাতুম তা ইংনার দুমফান প্লুং লুন দিল প্লুং পো লাতুম তা পেনে মেথেং টম পেন তা হো পেনে গোলটিস পেন মানে বাপছিলি পেন আবদুন পো লাসন সি মানে লা আনিকান ওয়াং তামে কিছুমান আদিমলা ঝাক ঝাক লং এরিয়া যত মানে লাতুম চপান বেড়া যত ডুঙরাই লমলতে লাহাই কনফ্লিক বাং যেহেতু লাসো না না কাছে টেংখেং আসন দোকক দিল লাদাখ লাসি লা যেহেতু ইং আর তুমটা বাংটা কাঙ্চির কাঙ্চির দোকিল বাংটা আহান গে নাংকক লেন তুমকে লাপু ইলিন লিনি পালাম গে আলিল তুমি কইন্টল লাসি নাংকক লাসি লাসো পশি লা আরং আরং দাম পো লাতুম না তোমার হিদি আজো বিথে লাতুম আজো আজো ফের তামে লাতুম তো দাম পাক পো লা চু দাম পো লা পেন লাসো পেন আজক লা রং আসর টাকি প্লুং দুন পেনে পো না না লাসো আহংঘাত মানে লাসো কাছে ভং আসন লোকক ল মারাত মারেং পেন মুনি দাতুম তা লাসি রং আসর টা মেথাং চু টিকি পামে আর জি ডিং পেন লাতুম চলানা পামে পেন কাছে রত আপর হুত চেরত লং লেদ প্লুতে লাটা লাদাখ লাতুম তা নিংজাং জে পো লাসি আহুত পেন কে লা ফরেস্ট তুমফানসি আকয় পি পো ফরেস্ট তুমফান মানে ফরেস্ট ডিপার্টমেন্ট তুমফানটা সব লাসো বাং লাসি নিতুমতা লা ফরেস্ট আতুমতা লাসো সিজন হুট বাংকে লাসো কা সিজন হুট বাংকে নিতুমতা স্টাফ তুমফান ডিপিউট পো হাক তৈদুন পো লাপেন আদাক লা নিতুম রং সর ফান তামে লাসো ইংনার ফান কিপ্লুং থেকে ফান লা ফটকা পো পো বম বুলে ল লাসো ফটকা মখা আদন আদন রন্দাম পো নট নট নট মালা হিদিয়া কেদায় গেদো তুম ফান বা লা হিদিয়া মেথাং হেমফু দো তুম ফান লা ফটকা রন তেকাং পো লাপেন ইসি মানে লাতুম ফান জগ বান ফান লাতুম কে লাহাই চেরাই থেকে ফান বা লাপেন লা ইনার আতুম ফান লাহাই কিপ্লুং থেকে ফান লাং তুম ফান কান মান তুম তা কেরাব দুন থেক ফরেস্ট আহিন পেন তা চেরাব দুন বম লাপেন ফরেস্ট স্টাফ তুম তা লাপতুম খবর

0: long pen lo te adim pali dun po la si forest tum pen la public tum pen la rong sor pen cherap si la hai ang na dum han ke ni tum mane penanga na sok mukha ke pajok dun lo
1: kala
0: la pen
1: kala
0: la hai pen si la rong sor tome isi la tum cherot long sok cherot long chepon long lo
1: kala
0: la si la so a hol mu bang ke la ke temporary arrangement ason na nak lo temporary si itum malam so phanchot nang nak lo
1: kala
0: setame a itum আর্জি কি দিং লেনা ফানজং সে মাথাই ব্লোতে এতুম দা লা ইংনার ফান্দা মাথা পোনা গগি আথে ইংনার তুম দা লাতুম দা বাং চপান বয়ার আদি মাজো বা লহাই লাতুম দা আখুদ দো কেদাম কেদাম কে বাং তমে লাতুম কে সিবে দা তোয়ার আখর আখুদ লং সে লাতুম কে চদাম বয়ার জি লাপে লাতুম কে লং রেঞ্জ অ্যানিমেল লাতুম কে লা হেলো আদাম আজাক আজাক দিংক্লুই দিংক্লুই দা লাতুম কে দাম জি লাসি লাসন থাক থাক সি লাতুম লাপু কাজিরঙ্গা না পেন ওয়াং পো পো লা ধনশ্রী হই পেন হ ইন টাঙ্কি লা পিনে নাগাল্যান্ড লাহাই আং না তুম দামি দাম পো হপু বেঠে দা এঙ্কে লাতুম আলং পেন লাতুম কেচু হরমু চুরি পো লাপু জাগা জাগা লং আদিম আদিম লঙ্কে লাপু লাতুম পু চেপ্রাত জাম দা দুদো দাম পো চেপ্রাত জাম পো পো ইসিয়া জন প্রি ফো পেন ইহি আসাইড বা জন ফো থ্রক পেন ইহি নাথু লাসন সি লাতুম চেথাক জাম পো এঙ্কে লাসি লাতুম না নান মা কেচু লং হরমু চুরি দাম পো লাসে লাপুসন শিলা তুম ইং নার তুমকে লাপু দাম বম লো লাশিলা সো আলং শিলা কে দাম হুদা পর শিলা সক আপর হুচি বেশি পরি মাসিলা এতুম কেঁচু টিকি তুম পেনলা এতুম রং আসর তুম পেন দা লাসো এসে কনফ্লিক দোকক আসন লো কচারবো কচারবো দোকক লো গালো লাসি লাসো বাঙ্গে এতুম কাদু কবিতা ডিপার্টমেন্ট ফান চেরাপ দুনং পো লাপ ডিপার্টমেন্ট হই পেন দামে উনানকে বড়ি কে বড়ি লো ক্লেম লো সেটা মে আহুত পেন কে লা হাই আজ জয়নি পেলা যেটু ইং না তুম তা হট পেন কে আজা লাঙু দাক হাই লাসন পো মেনটুনে গেলা মুনি তুমা দা প্রাণ কারমু তা দোলো লাহাই পেন পেনাং লাসন কিরাম তাং আনি কান লমতা লাসন কিছি দোলো রঙা সরটা সেটামে লা ইতুম জং সি লাতুম ফান ইং না তুমান দা কাজিন সৌরা মাথা রা ইতুম জং সি আসাব ও স্যাক্রিফাইস মা তে পেনে চরক টক লা সিন তুম ফান বাক্তা ইতুম ফরেস্ট তুম পেন দা উনান কে লা রং আসর ফান্দা লাহাই পেনে কেনাঙি আসত কেনাং সত আবর হরমু যেটু ইংনার পেন লাসো কেপলুং গঞ্জি ফানা হরমু কেন তুম তা পি বম লো লাং বম লো লাসন থাক থাক শিলা যেটু হালাক মানু মানুনে জং সি মানে মুনি রং আসর তোমা প্রাণ রাম জুই ফুলো তেলা তা ইতুম কম্পেনসেশন আসন পি লো কম্পেনসেশন প্রভিজন দো লাপে নিতো মানে কানবা লা পিগম লো লা জত মানে লা সন্দুল তে হেম ফাং হো তাং হো বা মুনি
1: হেম পারু রাই তাং হো
0: হেম পারু রাই
1: মুনি দা প্রাণ এন্ডেট
0: তাং হো মুনি প্রাণ এন্ডেট লা সন লা সন লো তে নিতুম তা লগে লগে নিতুম লা তং সে কট পে নিতুম তা লা ইমিডিয়েটলি লা সন রিলিফ ফান লা সো কেরাপ কেরাপ বাং কে নিতুম তা পিদুন পো লা পেন পেন আ ফি বাং কে বলা প্রাণ দাম জুই পে নিতুম ফান বাং কে আকো পিসিসিএফ হপ পেন হালা গুয়াহাটি লং গেদো লা সো হেড অফ ফরেস্ট ফোর্স পেন সি লা তুম রং স্যাংশন পো লা যেটু কিঠি তাং তুম ফান্তমে লাসো কনভেনশন বাঙ্কে আকেরাপ বাঙ্কে লং লং ওয়েক পোলকে
1: তেরাং কা ইসন লা মারনার জুলাং আহক পেট কে লা ইং নারা তুম আহুর কা চপান হুত কো অপান আদাং থে নাং জি
0: লা তুম বাঙ্কে আদাং পিসি দাম দাম কে তুমকে মানে আদাং থে ও নাং লা তুমকে কে দো মাসে আকো থেং পি থেং প্রাং একদম লাসো ডেন্স ফরেস্ট পু হেদি একদম সিঙ্গিত টিট লাসো না জোর সি লা তুমকে দো নিং হাং লা তুমকে
1: ও
0: লাসি লা তুমকে লা আর জো জো লো দিলা তুমলা হাবির আলো লুদলাপ পো থেঙ্পি টেং ফ্রাঙ্কে থি আজো বা আদুঙারাই যত কেচু মে হরমু দৌলা তুম যেটো আ আন পিনি কি দৌ জয় কে লং লং জয় কে ডিম আসন ছিল তুমতা চেপা থক দাম পো আদাং সে চেপা চং পো লা পেন আসন পাও কে আদা প্রাং দা প্রাং লোতে তুমলা স কেচু ফান লাতুম আদা প্রাং লোতে লাতুম হাবির পেন উলাই পো এঙ্কে রং আজো পিনে হিডি আজো দাম
1: পো নাম্বা কিছু লং
0: লা নাম্বা কিছু লং আন চু লং লাসন সি আমার সে লাদাকে এঙ্কে মুনি তুমতা
1: হালা
0: হন্দুক লো লাসি লা তুম ফরেস্ট তুম ফানসি লা তুম তাকে চিকি লো লাসি তুম ফরেস্ট তুমি তা
1: পেনা কে রাম লো
0: মা উনি দে তুমি তুমি লা পু পেনে পেনা হেলে পাং বব দুন পো বা ভটকা বলো লা বম বয়ে পাং পাং বব দুন পো লাহাই পেনসি লা ইং না তুম হান্দা প্লুং সি লা পুসি আনি পাদাম বম লো
1: আতে তেরা কে কেদাম তাং পেনাং আন আনিং কানা ফ্রাঙ্গা বাঙ্কে লা পুসন মুনিত লা পেন ইং না রং বং কাচারবু লা পান থেক লংলি স্তম্ভেন পিজু পিজু পেন থেক লং লো আফি অং লবং সু কাচে লাং এ কাচে লাং সেলেট মাতে লা পুপু কাচে দেং খেং বং আফি অং বাদ অং দিতি পিয় পোলুক
0: আহক লো লকে মানে লাসো কেমান কক লালো আপ্রাং প্রাং কে

0: long lo
1: Ante mo pen nang lithan lo latum ki kitam akhut do pu ningkan arjon ta latum jehla lo ji mahala bang so khut bang ke la ka phrek to haso to warung sik chu hormu do pu dang te ka phrek ki suji ala ma ve malak ala tum a ora dur ko puson lo
0: wala tum ke la এনি তাহলে তোমার করিডোর ডুমা দিল এনিমেল করিডোর বা এলিফেন্ট করিডোর দুদমা দিদি হলো যেহেতু ইসিবাঙ্কে একদম আজাক ডিঙ্কলু ইয়া হেদি আজাক ডিঙ্কলু ইয়া আসন যে কাজিরঙ্গা কাজিরঙ্গা পেন না কাজিরঙ্গা পেন পু ইনটাঙ্কি আনান কেদাম বা পুলাম দিং রিজার্ভ আনহে লাহে কেদাম লাহাইকে আজাক ডিঙ্কলু ডিঙ্কলু ইয়া তোমার তোয়ারল তুমি আখুরল আখুরল তুমি আকুল তুমি লা মো লা যেহেতু কেসার নাই পেন হলা সো চিরি লাই তুমটা মো লাসো আখুত চেদাম লাসি ফলো দিন পোলা সিদাম পোলা তুমি লাসো না তোমাকে আকু পেন আর তুমি লাসন চেদাম বেদ চেদাম বেদ জালো মাঝে ন লাপুলা ধনশ্রী না পেন লাপুলা হরিজান হয়ে পেন ধনশ্রী লাপুটা ইসি আখুত দোলো লাতুম দা লাপুটা চেদাম পোলা সে হলা ইন টাঙ্কি নাগালেন লঙানটা দিদাম রং তিল
1: না লিগা চিনি তেং তো ই তুম কার বিয়াং লং আর লো ইংনার লাপেন কে মুনিত আং বং কাচার বু একে ওং নাই কোদা কালাম সিনাং লি আরে পুট কে লং লো
0: লন কে লাগে লাংমেন তেলা সেংসুরিয়া দুমারাই লম কে দুতুম হেডি যেনে কে লাপুলা সেলোনিয়ান লাতা নম্বর গরম পানি লাপেনপু চুক্কি হলা নাথু লাপেনপু কাজিরঙা কে দায় লা দোলা মারা তং হো পারকুপ তং হো লাহাই লম হেডি লাহাই এরিয়া কে লাস ডিম লম কে লাগে ইংনার আজু লমা তিদি লাস ইংনার আসন গাছে টেংখেং মানে লাসন দুক অতি লেন লাস লাহাই মানে ইংনার ডুমদা লা পিনে ল লা ডাক লম কে লা কিন্তু আপ্রাং প্রাং কে ডাক লম কে লা তুমি আমি থাঙা আহে মারি লোমা দিদি আহে মারি পনসি নগে ফ্রি পিলা পাসন লোমা দিদি আমার সে লা আহে মারি লাভ মাসি ইংনার ডুম তারপু মানে প্রাজাম মাতি কে লা হেলো বস্তুকে আমার সে নন বাংকে মানে লা সো দাম প্রাজাম মাসি ইহি নাত নানে মুনি তুমেন চেফু লক ইহি দা চেফু দাম লক লসন হে
1: আতে মুপানালি থান বেং বেং ল ইংনার জংসি মুনি দা ফান আপ্রানার মুদ্দা তে পুতাংতে বেনাং আন থিমা কেরাব লংজি পু তাংতে মনে জংসি ইংনার ফান্তে পথিল আপ্রান এন্ডেড পুলো তাংতে হালাবাং সো আলাম কি কুসন জি পুতাং
0: আ লাবাং কে লাসন ল মানে লা রিসিম বেন পাথি পুলোতে জংসি আমুনিত ফানি তুম নেব লং চেক পুলোতে লাকে লা তোমাকে ফাটেক সি ব্যাংক পড়ো তোমাকে জংসি ইংনার ফান পাথি দে নাথে লা ইংনার কে সব পেনা কাং তুই না ইয়াং দেং লং ল লাকে দা তুমকে শেডুল ওয়ান এনিমেল ল তুমকে লা তুমকে মানে ভিআইপি আ ক্যাটাগরি ল ভিভিআইপি ক্যাটাগরি ল তুমকে ইংনার তুমকে লান সি প্রোটেকশন পিল ইনার ফানে দি সে তামে লান সি তামে লোন তা কিছু মানে আহুল পেন কে আরজু লং লং হেডি মানে ইনার আবব তো হো মানে পাথি ল তো হো
1: বা কারেন্ট পেন পেন সব দা কারেন্ট
0: সব দা হো লো লং লাই দা আরজু লং লং হে
1: সে তামে মু পেন না লিগি থান ল পেন আ আওয়ার সাই তা লং পু না লি মু পা পিন পু বেং বেং ল ইং নার জং সি মুনি দা ফান আপনার মুদে ল পুতং তে কুপুসন কিরাপ লাপেন কুপুসন সি কি কেলম নাইজি আথেমা পেনাঙ্গা না কার পিয়া তুম ইলুম কাচি নি দো মুনি রাফান পাথিল মা সাব মাসি এতুম হা রং চিবান দেলো হা আফি ব্যাংকে মে আন পি দেলো পুসি তাতে আরন পেদা পাই কুপুসন নাইজি
0: হং ল লতা মানে লা ইতুম গভর্নমেন্ট বেন্ডাল আসন না রন দলো জিতু মানে জংসি পিনে হনি লাগিরা পেনে পেন বেনার মানে লাসন ইং না তুম আহুর বা এজন জনি লাপু দাম বম হুল মানে মুনি চেতং লগলো আমার ফেল আমার পাঠি লল গলতে লাবাঙ্গে নিতুম ইমিডিয়েট কে লা হদাক ইমিডিয়েট লা স্পট লং কে নিতুম 6000 আসন সি নিতুম লা সে চেলাং ফান যংসি সে চেলাং ল কালিতে থিলতে থিলত ল থিল সিতা হেদি ইমিডিয়েট কে নিতুম হে সে
1: কেরাপ
0: ফার্স্ট ফার্স্ট লাসো কেরাপ দন বাঙ্গে লাগে সুরি ট্রক হে লাগে লাং তুম লা যংসি মানে থিলত পুস্তামে লা তং সে কট পেন লা হাই পিনে লাগে থেং লাং লাই লাই কে কিরি নাই লাই ফান লো লা বাঙ্কে এক্স গ্রেসিয়া আরু লা জংসি থিলত পুলতে লাগে মানে 4 লাখ সান মো ফিলং থুই কিঠি বেগ তুম বাঙ্গে লাপেন লা আরি একেং কেতে কক তুম ফান বাঙ্গে 30,000 মানে লা লাপেন লা দোলাং আরু লা কিছুমান প্রপার্টি ড্যামেজ মানে হেম হেম ফালাং হেম বা রিট রিদা সক চুপি দাম লাভ লাহাই তুম ফানোতে লাগে সুরিং কয় বিজি লা মা মামা হলা ডাক লাসো কি ফুদুন তুমফান
1: সেটা মেলা বাসো আবার সাইকেল লং লগি তা কি জয় কে গলি
0: জয় কে মানে নিঙ্কা নিসি চং হন কক পো লাগে নি তুমতা লা ফরেস্ট তুম বেন লা হলা গুটে ডিটেইলস অ্যাসেসমেন্ট কুনং লাং মা দিদি লা লগে লগে গে নি তুমতা লা লাসিলা নি তুমলা প্রাংসি গে নি তুমলা জিতু লা মানে পাথিলত মানে জংসি ইনার মুনি পাথিলত প্লাস হে মাসর ফান লা লা ফার্স্ট লা লাং তুম মানে লাসো ওকে চিক্লেমি ফান থিলত পেন লা যিটো হেমাচৰ তুমান হে লাহাই লা ঠেং লাং লাহাই পাচিৰি ফানো লাগে লাচু ফান

0: soi hazar ke kipilo muli dum chilot bolote kichi tang dum han mangke lage sari lakh people lage
1: hala ahem sort of hanlo
0: ahem sort of silong bo ma next of kin bu pu heli la bansi people la pen la property damage ke la hem phang no ma sok
1: ahem rit phang
0: rit sok chu pidet la hai dum hanke 20,000 mane suring koi
1: hala arit ahem lang rai pen
0: lalo la dak la ge la ke nitum la join in pine verification de la mane la aero tum ben hedi revenue stop tum ben he revenue stop forest tum chalang se la sok ke phang no pine ke la dak se adak la tum jointly inspection kori po la assess kori po la se la support people
1: ইলি তুম কার্বিং লং পো মাসি কার্বিং লং অবাংকে ইলি তুম ইংনামাক আকুংসি ইতুম দরে পাতে মুনিকি দোয়ান্তা ইংনামাক কুংসি দো এল আহক পেটা বাংকে টেকে ইংনার পেন ইলি তুম মুনিত আং বং কাচারবো আফাই কিবাং জে পোর বাংকে ইং আর ও জি বুসনালি পাথামা
0: লাকে মানে ইং আর ও পুয়ান কে পুনো ডাগি হেদি মানে নতা লা ইসি লানমান বং লা ইংনার পেন লা মুনিত তুম লাসো জিতু সোগা চেতেন
1: কেন কেচরাই কম
0: মানে লা ইংনারা পেনে বাঙ্গে হেদি লাতু বাঙ্গে আনিকানওয়াং তুমি লা সকা পড়ে তুমি চেওয়াং পড়গে মানে সকা পড়লোতে লাতুম চিনি ল লাতুম নাং শুনপো ইংলং বে নাং শুনপো এনকে লা হিডিয়া জোকে লাতুমকে দামপো লাগে নিতুমকে কে ফোং ল নিতুম তা মানে মানে নিতুমকে জু ফাং ফাং কে হন নাং তুমল লাগে লাগে প্লুং দুন লাহাই লহে লাসিলা বাঙ্গে লাস কনফ্লিক্ট বাং লাসো চেতেন খেং বাঙ্গে লাগে লা লাগে লাসন সে দোবম বজং সে এটুম লাতুম লা ইংনার লাহাই বাং যংসি পাদর পিপলু থে থে যংসি ইতুম লা হাবি দালং নামপি নামদুর লং যংসি ইতুম লাহাই কিচু হরমু লা ইংনার তুম যেতু কিচু বের আনিং হ্যাং নাই লাহাই যেতু আলং তুম কিচু বের আসন মুং যংসি ইতুম হাবি লং যংসি একদম মানে পাদর হুতে থে বলো থে লাকে লাসনা কনফ্লিক্ট কে দোবম বো মানে লা ইংনার পেন মুনিত তুমকে লাসো লা যেহেতু সক ইচ্ছু পিনে কে লাগে মেন মেন কে লাগে পাবির নিলো লাগে লাসে লা বাং ইতুম বাংকে লা নন কেমা থানাই বাংকে লা ল ইতুম কাদো কবে লা রং সর পেন লাগা গোটাই পাবলিক ল ইতুম লা যেহেতু লা এফেক্টেড এরিয়া যেহেতু কে ফোদুন তুম মান আনা দিম হিদি আমালিক তুম বা আহেমফু তুম তামে কাদো বে তামে এসি ইতুম এসি থেকলং ল যে কিছুমান দিম বাংকে লাসন সি বিবি লাতুম লা সব মেন লোতে লাতুম লা দোরা হিনি বাককে লাতুম আনি কানওয়াং দালা ইংনার ফান বিপি কক তুম দাদু লাসন পেন লোতে লাতুম তা হলা ইংনার তুম তা হলা সো লা কি বিপি বা আব লাসো বাংসি লাতুম দা চোপো লাসে ইংকে চিদাম রূপ সন্দু কক লাসে লাহাই বাং ইতুম মাথা সন মাথা থেক বাং দা দোনাই লা দোলোতে মিসেন পো লানে যেতু আকো ইতুম লা হুলা হাবিত নাম পি পেন লাতুম নাঙে চন চন লাসো নাঙে চন আ তোয়ার লমজং সিনে ইতুম পেনি পেনা লাতুম হান কেচু হরমু পেনে হোদাকলে লাগে নিলে জুং জুং বেন গেমা থালাম হে আর হেউ লাদাক জিতু লাতুম ইংলং বেন আং সুন বেন লা জিতু ল
1: থয় নাঙ্গলি আ
0: থয় নাঙ্গলি আ নুকে মানে ডাক লমা ডুঙরাই জং সি তুম একদম লাই থেসেরে লা জিতু ইনার তো মানে ইং হ্যাং নাই হরমু খা তুম জং সি ডাক লম পদর পিপলুম থেকলতে লাতুম ডাক পেন চো পো লাতুম আকো ইংলং চাড়ু ধুলাপ ও লালতে ইং গেলা রং সর ডাক জক ওয়ান দু পো লাম লহে সেতামে লাসনা ফাটা মেসেন স্কিম নাই গেতুম স্কিম জং সি গভর্নমেন্ট বেন লাই দেং পন পে পলতে এনুয়াল একশন প্লেন লং লাই ধরি বন পে পলতে নে পন পে পলতে লাগে মানে সন্ধ্যা থাকছি আকো দোবম পো
1: আতে লা মসুক দে ই আতওয়ার বাঙ্গে নং থুকর অং সঞ্চি কি দোম গবেন তুম লা
0: মসুক আনি হাং দে লাগে সরকার তুম কুরি মে প্লে ক্লেম মে গেলা জত মানে লা কোনানামা লাহে ইনার পেন মুনিত লাসো কিসুং লাসো চারবো দুয়েরা আজু বাঙ্গে লাহাই পদ তুম এসেস কুরি এসেসমেন্ট কুরি রা লাদাখ লা কন বাগা পেনে তুম ফান লাসন লাহাই কে চো হরমু পেনে মানে এ পন্থেক বা পাঞ্জক থেক লাই লাইংসে ক্লেম বিথেক পোলোতে লা বাংকে লাই ইনার দুম দা লাহাই কে বাং লাই না ইংলং মানে সুন্দর ডাক থই লম লাই চোতে কাং পো আপো ইংক্রাং লোতে লা তুম দা বাং হাংসং চালু থুলা পো গেলা পু লা থই কে দু তুম বাংকে জগবান দু
1: জগবান পো হক ল
0: সলাম সে মানে নিলি মানে জুং জুং বের মাথা লহে লাগে তা মেন মার কে লান লাসন কেন মা থেলং লাই লান
1: লাহাই আলা মা পুঠা কা বাংকে ইলি তুম এ হাম ফাং সং পে নাং আন দোলো লা পেন কে হাবিত পেন মতে লা ইং নাম পেন টি পকেট আ রং আ রা তুম মাকে লাহাই কাচিং ওয়াই লাহাই কাচিং সাই লা পেন লাহাই কাচি থানচি মুম দো সং তে লা পাঁচ সে লা বাং সো সাই চুনজি পুনালি মা থা মা
0: চুনজি মুসি নেলি মা থা থে নেলি আপ্রাং নেলি সিলোনিজান রেঞ্জ সালং ইনচার্জ কে দোহতা নেলি তুম লাসো ইসি এক্সপেরিমেন্ট বেসিস পেন ক্লেম লো লাদাক নেলি তুম লা জত ইংনার

Sine saru long alam ki bairondam yi sing hang

কে বাং রিন ভুরি আং কে পুনি হং ইয়ং সাইরিক পো সরহং সে বাং রিক সং বেরা বাং লে তহুম রিচম পিনং সে বাং কে সাইরিক পো সরহং আরুণ চম পিদম সে বং সাইরিক পো সরং তন সন্দি আলাম বাই পুডিং আচি নাম তে অক্তা অকচি নাম দারি আমু আন দারু আমু আন রিম্বুরি দোলং লানে ইয়ং নে সরয়ং রি কৃপিলো ইয়ং লে কিম রঙা দং আনসুম বিপারিক নং সে বং আস বং রি কৃপিয়া বং সে বং সিম্বন আম

পশ্চিমবাংলাং বাংকে সরঞ্জিং জীবানি বাংশিগ্নি ককি কং শিবা ফুটুং ফুরায়ংকে বাইশিগ্নি বাই

Bangurlang nang badri bangajang aserli

सी बाई को पीचिंग थे सी बांगे तंगा लो नी

আর বি আয়ে কয় কিউ আর কোড স্ক্যান করার সময়ত বা পিন দিয়ার সময়ত অলপ সাবধান হব।

বিচারল গভর্নমেন্ট সার্ভিস মতে সরকার পেন কপাংডাক পোনা স্কিম হ্যাঁ হুই জয়কে পেন চুজক দুলংলো লাপেন আলি সিতামে পেনাং আতুম চুডেং দুলল ব্যাংকিং মতে টাংকা কচুবিরটি আলং সিতামে আহুত পেন আইডেন্টিটি ভেরিফিকেশন মতে আসনসন কাপেচক আলু কেহাং আহু জয়কে পেন আং ঠেক পি দুলংলো মোবাইল সার্ভিসেস মতে মোবাইল কেরা পেন আসনসন আসাই কেক্লেম জি আফান কপাং ঠেক আলু কেহাং আহুত জয়কে পেন পাচক দুলংলো ডিজিটাল সার্ভিসেস মতে অনলাইন পেন আসনসন আসাই কচুজক দুঞ্জি আফান আলে পাদলু লাপেন অনলাইন পেন সরকার আবরেন আবার সাই সিতামে আধার কার্ড আকেরা পেন ইসি কপাং ঠেক জি আফান জয়কে পেন আমেন চেথাব দুলংলো বেপার বেজনাহীন আনাচ পুসিতামে আসনসন আলু কেলাং জয়কে জি আফান আধার কার্ড আকেরা পেন সাই চুনলো সরকার আ হসপিটাল মতে সরকার সে কেলাং হেমালং লসনসি আয়ুষ্মান কার্ড সিতামে আকে জয় পেন পিলো লাকে কেসু কচেলাং আকাটলো বোনটা লাসো আয়ুষ্মান কার্ড কে পি দুহুত আধার কার্ড কে আখেনাং সত আধার কার্ড পেনসি আবং ফুটিন কেসু কচেলাং আতুমাফান পাংথেগুঞ্চ জি আধার কার্ড দোলতে পেনাং আনকে আকে জয় পেন সে চেলাং লং লাপেন আলে পাদলো তাংটে আধার কার্ড কাপালং জি আফান কো আন আর্টা হুত পেনসি জকলং জি চিথানাম ইকসিনাং আর্টা নিংকান ফো আবের লাপেন অসুমার আমহাংকে ঠেক মি আতুম সিতামে আধার কার্ড জয়কে পেন জকলং আপ্রাং সি আধার এনরোলমেন্ট সেন্টার লংদাম ইকনন বনটা আলাংলি তুমফানকে আপু কালিতে আপে আধার কেরা পেনসি জকলং চজ্জি লাসোকে জক দামাহুদ ওসো আমহাংকে ঠেক আলু আপু কালিতে আপে আধার কার্ড লাপেন আপু কালিতে আপে আরিমুন পো পেনসি বায়োমেট্রিক আলং বেয়ারনাংজি লাপেন ওসোমার আমহর পিনাংজি আনপার্ট লাসো আহুৎসি আধার এনরোলমেন্ট আনম্বর লংজি আর্টা নিংকান ফো পেন ক্রেনের ক্যাব আধার কার্ড কেজক দামাহুদ জয় কে জি আফান আহেম আসরাতুম কি দুন সে কেমে কেজক দামাহুদ ওসু মাহাঙ্গে ঠেক আলো লপেন কেদো আদিম হ্যাঁ হুই আলো পো নাংজি আধার এনরোলমেন্ট ফর্ম আলং আংটন পাপ্লেংলিম নাংজি লাসো আহুদ মোহর সিতামে এন জি আনপার্টা ফিঙ্গার প্রিন্ট মতে আরিমুন পো বেয়ার নাংজি লাপেন আইরিস স্ক্যান মতে আমেক আসো আফান মেসিন কেরাপেন মোহর নেপজি লাসোহুদ একনোলেজমেন্ট স্লিপ লাপেন এনরোলমেন্ট আইডি আনম্বর লংজি আধার কার্ড কে ইউ আই ডি এ আই আতুম এনরোলমেন্ট পাচুন ডেট আফিসি লংজি চিক্লোই জন আন আফি আনসি আধার কার্ড লংজি লসন্থসি আর্টা নিংকান ক্রেনের ক্যাব আব্বাদ আতুমাফানটা কেজক আতুমাফান আওয়ার সাই পি পনল লাপেন আর্টা নিংকান ক্রেনের ক্যাব আব্বাদ আতুমাফান নিট্রক্সির ক্যাব আন আফিসি আধার কার্ড লংজি কেলংজি আর নি নাংলে লোটাংতে ইউ আই ডি এ আই ওয়েবসাইট আলং মিঠাং ই আধার ডাউনলোড আওয়ার সাইডো তাংতে নিংকান ক্রেনের ক্যাব আব্বাদ আতুমাফান কুপুসন বেনসি আধার কার্ড কাপালং জি আফান সাইক্লেম দামনাংজি আপ্রাং সি টেবকহেড আধার এনরোলমেন্ট সেন্টার আলং হুমরিদাম ইকনন লাসোফি আধার এনরোলমেন্ট ফর্ম আলং আমেন পেন চেংলক কেদো আদিম হ্যাঁ হুই পাপ্লেংলিম নাংজি ডকুমেন্টস মতে লো কিপিদু নাংজি লাপেন কেক্রং দুনাংজি কে ভোটার আইডি কালিতে রেশন কার্ড মাহাঙ্গে ঠেকালু লাপেন পাসপোর্ট পিদুনাংজি আধার কার্ড কে আলমসো আফান চটমা মতে কাইকে আফানল চেথানাম ইকসিনা আধার কার্ড কে এক্সপায়ারি মতে কিজুত আর্নি আবে টুয়েলভ ডিজিট আধার আনম্বর মতে আফাই কাইকেটা ডোবেয়ারপো টেবন সিতামে আধার আলং আমেন লাপেন কেডো আদিম কাপাকেং জি আফান নিং হাং পুলোতে পেচক উন লাসনসি নিংকান ফো পেন আবের আসমারাতুম ফানকে নিংকান ফো আফি আনসি আরিমুন পো কে বের বায়োমেট্রিক আবার সাই লংজি জংসি আধার কার্ড ইংবোডেট পুলোতে নাংলি আকিমি সেলাম ইক নাংনিল টেবকহেড আধার এনরোলমেন্ট সেন্টার আলং দাম ইকরা মোবাইল নম্বর পেন্টা পুথত কাই আটেং লং ইক জি লাপেন ইউ আই ডি এ আই ওয়েবসাইট আলং পেন্টা পুথত নাংলি ই আধার ডাউনলোড আবার সাই দো লাসি আধার কার্ড আসাই ক্লেম ক্লিলাং পুলোতে আধার সেবা কেন্দ্র লাপেন আধার এনরোলমেন্ট সেন্টার আলং হুমরিদাম ইকতামে আথেমা রং রূপ লাপেন রং সপি আলং কেপাথির রাতুম আন সিতামে নন ওভেচু প্রেকচু অকাইকে আধার কার্ড আকেনাং সত প্লাংটাংল আজাদ সরকার আ স্কিম চোহাংদুন পুসিতামে আপ্রাং সি কে আধার কার্ড কেনাং সতল আংটন আলাম কাছি নিমু চজিয়া ফান হেম তত লুন পেন ইউ আই ডি এ আই আ ওয়েবসাইট আলং হুমরি ইকতামে লাসো ওয়েবসাইট আলং পেন আধার কার্ড আপুথাক আসনসন চার্লি দামলং লাপুয়ানসি আধার কার্ড আকেনাং সৎপ পুথাক থি হেক পেন লামজির চেথানামিক

0: rudio karju kaching honarat tangte joy megang kung pana dunthu pinilam jirang tengalong pen importance of vocational education in school mate lo chardi ahemalong vocational education akinang soda putha chihu chuputalam jir arjuk sinang pini chihu chuput ponji atumlaki andhani ingti lothan bangla pen hut bangla ki tresi rong pipi lapen labang soja meklaki nilitum akaswani diphu pen sitami pini helo kerot ke pachetak pon ikcheng to tangte arjuk sinang labang soja mek
1: Pini nilitum chihuchiput ajai mekalong vocational education aputhaksi nilitum chethan ponigji. Lasi inuthek serabang phu sar andhani ingti alang liphansi nilitum chophapon iklo. Alang li non ke klembom lake teacher difuang kangalong si klempon bom lapen alang liki inut mechanic motor vehicle ITI difu along pen kachepa un tangabang phulo. Aprangsi nanglipan suri suriya kardom pajiriklo.
2: Kardom chorola.
1: Aprangsi nanglipan karjupon kangtung lagi vocational education lagi gupia phansi ki pudam iklo.
2: Labang so vocational education bolotangte lason loje kecharli aham phangalong sitame ilitum practical skills skill related education jo job related skill education labang so puthaksi labang so mainly focus damlo. Alam the banke dagabanke only theoretically academically anathu that kalilo labanke skill oriented abanglo la so phansi lahini pachera plan pen ilitum charli pon plotangte skill plus academics lahini pachera pon lo plotangte la phansi vocational education pula vocational education along kenang sot kichini dam nang jike ilitum asai akam skill non son ilitum carpentry mechanic, electrician, lason thak thak si kaprek kaprek asai, manson, jo lason thak thak si plumber, lahaya hin anke ilitum ke vocational education lo, mane skill oriented, job oriented lo lake.
1: Tangte ake hai la vocational education school along, pini arni, ko anake nang sot lo.
2: India angkang pi ba Assam along riba ilitum karbi methang along risitame nona bangke ilitum kaching hona prime minister Narendra Modi hake hype pen ilitum phanang pangdak pipon lo skill India pupen cheng lok pen lason thak thak si aprang prang ben ta mane vocational education ana thu ake nang sot mane a importance pibom lo wafis tame nona bangke India longke unemployment ilitum to pekano কেচাৰ তুম তাত দোপিক ল চিতামে স্কিল এডুকেশ্যন আনাথুৱ বাংকে কম হেক ল স্কিলফুল পাৰ্চন আতুম বাংকে কম হেক আজনেচি নন ইতুমা বাংকে লা ভকেশ্যনেল এডুকেশ্যন কে স্কুল অলংকে ইম্পৰ্টেণ্ট পি পিক ল ননকে আৰ টি এক আজনে পেন বা কাপ্ৰেক কাপ্ৰেক আৰু ৰণা টাং নাঙি ঠিক বিপণ আজনে পেন বা এন ই পি টু 2020 আজনে পেন ইলি তোমা ফান ভকেশ্যনেল এডুকেশ্যন ক্লাছ ছিক্স টু ক্লাছ টুৱেলভ মানকে ননকে চাৰ্লি লাভনাংজি পুচি ইলি তোমা ফান চৰকাৰ পেন চিতামে নাং ঠিক বিপণ ল ইলিতুম জেনেরাল কে চার্লি চটকে সাকুরি বাকুরি আংহয় সিতামে বোরেং আংহয় সিতামে ইলিতুম

0: non ka dure the pek lo a the mane amunit monor ke nang chan nang jar bom lo a phai nang bat bom lo asakuri avoreng awar cycle litum kom hek la so joine si non bang ke skill long hi thek lo pulo tang te methang government along litum chiki ke dat pen chuton ding de dat pen sita elitum methang chipang reng thek po non son food processing labang sole charli don ba barbar chukang tip le charli don ba kapre kapre ka son le non son beautician parlor and to beauty and wellness ana thule charli don ba fitness ana thu gym instructor ponon ba kapre kapre yoga instructor ponon lahai le charli don sitame lahai ke skill side le lahai le li tum thek lo plotang te unemployment problem 100% solve bi polam ke ave he voi phis tame methang penang an ikeng beni tum charge ab don thek po pusi ili tum phan school education along sitame nona bangke akinang sot pik pikano student atum phan
1: La NEP 2020 aninkan National Education Policy aputhagadi vocational education aphan kupisi alang litum kecherai ponno
0: akenang solo lake NEP 2020 along mopeniligi po son thak thak se NEP 2020 along ke vocational education aphan importance ki pike lalo je non abangke education system abangke hakuko ke damtang hot akaya son education system ason kali det nang po poyad banglo লাকে চেরাই পোনা ব্যাংকে নোনা ব্যাংকে হোলিস্টিক ডেভেলপমেন্ট হোলিস্টিক ডেভেলপমেন্ট মানে নোনা ব্যাংকে কেচারলি আমোদেট কালিল স্কিল এডুকেশন লাপেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট লাসন থাকি মেন্টাল হেলথ লাসন সি কগনিটিভ কাপড়ে কাপড়ে দো ও পার্সোনালিটি ট্রেড পেন সিননকে ইসি মানে হোলিস্টিক ডেভেলপমেন্ট সে মান উঞ্জি ফানসি এনইপি 2020 অলং ব্যাংকে ভোকেশনাল এডুকেশন আফানকে কেনাং সত পিক পিকে লালো ক্লাস সিক্স পেন লোপলো তাংতে এলিতুম থাং আসোমারা তোম ফান্সি তামে ভোকেশনাল এডুকেশন হে নিলতুম কে পাথেক ফঞ্জে ফানিতুম তোয়ার যা পনাং প নন সন এলিতুম দো ও এলিতুম রং রূপলে দো সিতামে এগ্রিকালচার সিতামে সি ভোকেশনাল এডুকেশন লাতা এগ্রিকালচার পেন লেলিতুম লাংদাম পলো তাংতে এলিতুম বারি বিথুং কাম কে ক্লেম ক্যাশ ক্রপ পেন চেংলক এলিতুম কোয়ে কি এ কার্চে বা রাবার আখিতি লাসন থাকি কাপড়ে কাপড়ে চেক ইংহীন লাহাই খেতি পেন সিতামে ইলিতুম লাহাই সিতামে এগ্রিকালচার ডেভেলপমেন্ট হেদি লাহাই লিতুম আলাং লিতুমা ফান পাচারি পনমিল হালাদাক পেনটা লাসন থাকি আলাং লিতুমা ফান ভোকেশনাল এডুকেশন কে অনলি এগ্রিকালচার পুলেনি লিগি পুদামালি কাপড়ে কাপড়ে তা দো ও ননসন নিলি পুদামি কে অ্যানিমেল হাজবেন্ড্রি তা লিতুম লাংদাম না ননসন লংহং কে চোপাং রেং বা ও কে চোপাং রেং বা বি মাতে হানবে লাসন কে চোপাং রেং হাই আনতাইলি তুমি সি মেথাং কেরেং এডজি আফানলি তুম লাতা ইসি আ ভোকেশনাল এডুকেশন ল লাহাইলে লি তুম ওসমারা তুমা ফানজং সি পাচিনি পন্থে লাপেন আলাং লিতুম আফান কে ক্লেম আনিং পাহাং পন্থে গ্লো প্লোতাংতে আলাং লিতুম সিতামে মো আলাং লিতুম আকাই আলং আলাং লিতুমা ফিউচার আলং সিতামে আলাং লিতুম সরকার আফান চুতন্দিং দে দেট পেন মাতে বাং আফান চিকি কে দেট পেন সিতামে আলাং লিতুম আকাই আমেথাং কেং বেন আলাং লিতুম চার্জ আপন্থে একবো সিতামে লাদাক লিতুম কাচিনি দাম নাং জে কেনাং সত ভোকেশনাল এডুকেশন চট পেনলে লিতুম লাপু মেথাং আকাই লং এছে পারেং পন উঞ্জি পালাম থে তাবে এলিতুম কেনাং সত নাই কে লিতুম ফিনান্সিয়াল লিটারেট নাং জে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পেন চেং লোক কোসন সন সে লিতুম তাঙ্কা মাহা কে বাং পেন লাস বাং সোয়া তাঙ্কা মাহা এলিতুম কে খরচ নাং জিমা এলিতুম কে পা দাম্প নাং জিমা কোসন সে আল্লি কে সে পা দোথু নাং জিমা লাসন বাং এলিতুম আলাং লিতুম হান পাচিনি পনাং জি ওসমারা তুম ফানসিতামে লালো পোলোতাংটে আলাং লিতুম আটা জুম হেক পেনসিতামে আলাং লিতুম তাঙ্কা মাহা দো পেন আলাং লিতুম ইন্ডিপেন্ডেন্ট লাইফ দো থেক পো আলাং লিতুম কে দাম নাং জিয়া খ্রং আনসিতামে আলাং লিতুম কাচারলি আহম ফাং আলং সিতামে আলাং লিতুম আকাং তুই আং ডেঙ্গান সিতামে লিদুন থেক পো লাসন দা টাকসে আলাং লিতুম কাদুরে কাতিকু কাবে পেন আলাং লিতুম দামপন থেক পো লাবাং সো ভোকেশনাল এডুকেশন আলং আলাং লিতুম জংসি চিনি দুনলো লাপেন ক্লেম দুনলো পোলোতাংটে লালো লাসন দা থাকসি এলি তোমা লং দো ওলা পেনাং আনি তোমা লং রিয়া লং নন কিছু থান পনাং জি দো এলি তুম গে কাচিনি নে পুলেচি পুদে তা চকলাং এলি তুম কাচিনি দুন দে পেন চেং লং এলি তুম কাপড়ে কাপড়ে গা লং এক্সপোসার টাইসি কাবে জয় নিল লাহাই পেন এলি তুম কাচিনি দুন থেক থে এলি তুম আকাম কে থেক লো নন সন এলি তুম হাকো কো কাই কে এলি তুম কাম ক্ল্যাম পিক এলি তুম এফি ফু কাই সে তামে রিত তা আদা পেন দাম প মো আনি কাং সাম জো আনি কি চিয়ান সি হেম চে বাং জি লাসন থাক সাজি কাপড়ে কাপড়ে কারণে ইস্তামে সম কামে ক্ল্যাম পিক লো হেন ফিরুই সক সাং হাই আন তাইলি তুম দোলো সিতামে এলি তুম অন দ্য রাইট প্লেস এলি তুম কেচো জ্বর কেচো ল্যাং দোনাং জিয়া দেম এলি তুম কাচিনি দুন দে পেন লাহাই স্টোরেজ লাহাই কোল্ড স্টোরেজ পেন চেং লো

Angso vocational education Charlie Polotangte ilitum phan kicheng si ke Assam a geographical status ilitum langdam polotangte ilitum la taka bangke nona bat ke longle ta me ek piklang sai lechuti ki ji pusita me ilitum phan fertile land fertile soil sinon mat ke dola ilitum along risita me non ma ke adulterate o ela daga bangke lasi agriculture le langdam pusam pe non son ilitum bonghoma khiti le claim ba soka khiti le claim ba hanso khiti le claim thermida khiti le claim hena khiti le claim jo kaprak kaprak han akhiti le claim pusita me ilitum nona mat ke longle me ek piga joine ilitum kachojor kacholang pencheng lo ali bang do ek pigla market along sita me athe me pik pik panel tum cho jor longje la son thak thak si ilitum isi chithan polona ilitum karbi anglong along repen sita me ilitum geographical indication gi tax sita me ilitum long pon lo jinjar sita me jo singhasan anglong pen sita me labang so akhiti ki claim pen ilitum long pon lo la son thak thak si lagi ko pipo si ke long pon data joine ke lalo along le bang me o joine si kheti bati sita me han porjonto pencheng lo lapen kaprek kaprek a khiti itum ke klempen ilitum athe bang me eksen lo a product bang me eksen lo lapen asam along ilitum chini lo je it is a capital state of tea lo la sa pen sita me daga bang ke ilitum famous ipik lo chithangi ipik lo ilitum phan mainland india pen ilitum central india pen ilitum hana chini ke la lo je asam asa ke jun me upu lata asam asa ke jun me a thike ko pima plotang re dakta along ribang me sen lo climate ta support lo lapen along le bang ta me o join si sa si ta me mission a flavor nang pilo lahai lo lapen climatic condition da me sen arni arwe si ta me hok pet pen ki jang pon nei an ke jang pon lo tur pon nei ke tur pon lo atur si ta me jo lason lo favorable climate lo ngaya join si agriculture rahins ta me pon olo lalo lasi asam angkang along kido ariso ejang mate karbi anglong along ri along kido ariso ejang atomake lahai akhiti ke klempen le alan lituma kailong cheparang poning tunga tum sitame cheparang pon thek ipo lalo la checking hin le chelang dam lo lang litum karbi anglong along ri ke nonason nilituma na thu duar baguri constituency dai thor dai hore rongmong we kohora lahai alom an ke check sitame the pik pik checking hin sitame tereng sitame apum ta the pik pik jo la sona joine lo long le me sena joine si lahai an sitame a product bang me pik pik lo da ki agriculture a puthak sine le ki than lo ili tuma riso e janga tum jong si vocational education chini bolo tang te kheti baki ke claim ben ta chini scientifically ben ko son si ke claim ben a product e pa do onaima bio manures lahai ki use ben ko son si pa do onaima chini lo plotang te la hai a products ta mele to mesen pen do ik long po la bang so ki chini pa me long ji plotang te vocational education il tum charli do nang po agriculture a trade ana thu kapre kapre ITI institute along do la son ta si kapre kapre agriculture institute along ta do la hai le tum thek dam long po charli dam long po la son ta sa ko non li ke than pon thui ke la lo asam along ke handicrafts lele tum semar polotang te la taili tum alle do ik pigjila ta nono son nili arnisi long abir ta long nili thek dam long lo inu asam ang kang along inu dari sodo alang li ke la son check in hin pensi alang li sofa set seta semar la son ta si dining table ta alang li check in hin pensi ka semar lo la pen palong sitame bet sitame lang li checking hin ben selang li ka semarlo jo la son ta si handicrafts pen ta export un mela ta internationally sitame export un me non son ka pre ka pre ka tum checking hin a sofa set pen cheng lok a palong pen cheng lok a table a chair la hai pen cheng lok ka semar pen bang ha foreign countries UAE ya tum nang ke nam do na tum do oh la son ta si ka pre ka pre European countries sa tum sitame nang ke nam do dak India pen da export long olo la hai join pen especially from northeast la lo la son ta si tourism le li tum chi tha nam pro tang te la ke le tum ke car bang long ke la ke no ma ke awar sai ke me na ha dem lo tourism ke sitame tourism le tum pumat ke tourism me sen pu jo ji কোর্স লেল তুম চার্লি দুন পলোতাং তেলা আনসো সে থেক ইসার পো নসন ভোকেশনাল এডুকেশন ইন ট্যুরিজম ট্রেড চার্লি দুন পলোতাং তে কোয়ান নে কারবেং লং কে লং সুন কে লং মে লং রয় লং জেং কে লং মে ইং লং আর লক কে লং মে জো লাই কে ট্যুরিজম হটস্পট সাই দে লো নসন লি তুম লং সোকাং থু লে এক্সাম্পল এ পি পন পুসিতা মে জো লাই লো লাসি ইলি তুম কারবিয়ারি সোয়ে জাং তুম সিতা মে লাই আ দিম মে সেন মে এপেন আর নাম

0: puwai phis ta me alang li ke e muni da tum pen ching ki che thana thek o public speaking ta do a skill do plo tang te la bang emo ke thi ke bang kapre kapre thaksa thaksa along si bang platform long po kapre kapre ching ki che thana lo ta sona ta se nu da so ke painting drawing aning hang pik ha la bi hek school chari bom ho ta plo tang te mo alang li ki thi ki ding ho dan se ta me painting drawing ke clamp pen alang inu artist che man long po jo bai nu da pentar che man long po la sona ta se la ke skill side lo po alam lo la ke লিটুম লোথান বাঙাতুম সি আর পুদ
1: কি জুৎসি নাংলি ফানার জুপনিংটু নাংলি নন কে দবম আরি সোয়ে যা ওবে কি মিয়ে তুম ফান কুপি লকে থান পন কাংটু
0: সি কে পচিনি পন কাংটু কে লাহেলো জে এলিতুম চার্লি লো পোয়াই ফিস তামে সার্টিফিকেট লং নাং জি বা ডিপ্লোমা লং নাং জি পফান এলিতুম কে চার্লি চট নাং জি গালি নন লাবাংসো এলিতুম লং কে দবম আট্রেন্স মা কাসুলি বম হামফাং আকাম আলং আসাই আলং কে লালো ইতুম স্কিল আবাং লিতুম থেক বেক নাং জি সার্টিফিকেট চট স্কিল আবে পলোতাং টেল নন আলং বাংকে টেকনোলজি নাং চেলার বম জাইনে লাপেন ওরেং আওয়ার সাই আং হয় সে তামে লাবাং সো আ টেকনোলজি কে বাং পেন নাং কম বম জাইনে স্কিল আবাং সি নন আবাংকে ইম্পর্টেন্ট পিনাং পো কে চেংসি কে চাড়ি নাই কে লালো কাচিং কি কাছে থান থেক আ স্কিল দালিতুম চাড়ি বেক নেই কমিউনিকেশন স্কিল ক্লাতাই সিয়াকে নাং সলো নন লমা পেয়ার থেকে কমিউনিকেশন স্কিল তা চার্লি ভেক নাং জি লাপেন আকো হিনি আবাং এলি তুমকে নাং সতকে লালো ডিজিটাল স্কিল তুম চার্লি ভেক নাং জি লাগে এলি তুম কম্পিউটার কোসনসি এলি তুম কে অত নাং জি মা মেসেন পেন লাপেন স্মার্টফোন কোসনসি কে অত নাং জি মা লাপেন কাপ্রেক কাপ্রেক আর টেকনোলজি কোসনসি মেসেন পেন কে অত দুন থেক জি মা লাহাইলি তুমকে চার্লি কে নাং সত লাসন থাক থাকছি প্রবলেম সলভিং লাপেন ইসিমাই সিয়া স্কিল হাদি আর যারা স্কিল তামে চেপা থেক শেয়ার পেন তুম চার্লি পনাং জি ননাসন এলি তুম গাড়ি কাছে মার পেন তামে বা কারেন্ট কাছে মার পেন তামে বা চুগাংটি পেন তামে বা বিটিশন তামে বা এগ্রিকালচার তামে লাসন থাক থাকছি দপিকানা লাসি এসিমাই স্কিল এলি তুম চেপা থেক ডোন শেয়ার ও প্লো থাকতে মে থাং কে রেং জি আফান বাঙ্গে এলি তুম মিথাং আফান চিসে মার পন থেকবো নালো লাপেন চিমাথা পনাং নিয়ে যায় এলি তুম লাহাইয়া কাম কে ক্লেম্পেন্সি ইং দুক ডোন বকপো বা বাঙাফান থেরাক নাং দুক পপ এলি তুম চিমাথা পনাং নে এলি তুম ভোকেশনাল এডুকেশন এলি তুম চার্লি লোপ লোতাং টে দাকে এলি তুম মেথাং আফান সে তামে এ আন ওয়ান তামে চিসে মার পন থেকব বা এ কেং টং বেঞ্চ তামে এলি তুম চি দাম দুন থেকব লালো লাপেন লাসন থাক থাকছে সোসাইটি আফান্স তামে কি ক্লেম পিপন পেন মোয়ানি সিলি তুম সোসাইটি আফান্স তামে কি পাজয় দুন কে জি আফান ক্লেম পিপন থেকব ননসন এক্সাম্পল এলি তুম চিথান পলনা ননসন নীলি জংসি গাড়ি সেমার লো প্লোতাংটে নীলি গ্যারেজ কোনানে খুলি প্লোতাংটে গাড়ি কেহিংন পেনচেং লক আনকে নীলি লং তামে নাং সেমার ফানবাং ইকপো জো লাসন আটাসি কাপ্রে কাপ্রে কাকে থেক আস্কিল আর দোলো প্লোতাংটে এলি তুম মেথাং আকার বি আহম ফাং মাতে এলি তুম মেথাং আকর্তে লাপেন আং জির তুম লং কাচি কি পেন এলি তুম চিপাদর ইলং প্লুপো কামা নাথু আনা হিন বাংকে লালো
1: তাইতে আপরালাম দা দই ককপত পিনি চিহু চিপুত আজাই মেগাবাঙ্গি লাপন লিং টন ইকলো না নাং লিগে ক্লেম গে দাম আসাই আলং আনসে আর নামলে আহির জুমি নাম পিডুন বমল না
0: চরলনি
2: লাপন পড়ংলি তুম পিনি চিহু চিপুত রং দেঙে লংপেন ইম্পর্টেন্স অফ ভোকেশনাল এডুকেশন ইন স্কুল মাতে লু চার্লি আহেমালং ভোকেশনেল এডুকেশন আকিনাং সদপুথাক চিহু চিপুর লামজির আর যুগ লংথাংল পিনি চিহু চিপুর পনা তুমলাকে লো থানবাং এন ধনী ইংটি লাপেন হুট বাংলাকে ট্রেজি রং পিপি লাপেন লাবাং সোজা মেঘলাকে নিলিতুম আকাশবাণী দীপু পেনসিতামে কেরতকে পারজু পনিক ছেংলাং নাংলিতুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী দীপু পেন তাংতে আদুন্থু আজয় মেকদাম থুলনাং আদুন্থু অজয় মেকাং কুমলংপেন হিন্দি লামার্জান কালি আলুন আর যুগসিনাং পিনি লবাংস অজয় মেকাং দেঙালংপেন কেচেংসি আলুন লাকে লাকি আলি পেন কিলুন আলুন আলামথে দিল এসে না সমজ না পুলবাংস আলুন ততাংতে আর যুগসিনাং

উত্তর ভারত সংকল্প পদযাত্রা সফলভাবে আয়োজন করার উদ্দেশ্যে আজ শ্রীভূমির জিলা আয়ুক্তর সম্মেলন কক্ষত এখন জিলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাত নিচামুক্ত সমাজ গড়ি তোলার উদ্দেশ্যে সমাগত নিচামুক্ত ভারত সংকল্প পদযাত্রার সামগ্রিক পরিকল্পনা প্রস্তুতি সমন্বয় আর রূপায়ণ সম্পর্কীয় বিভিন্ন বিষয়ত বিস্তৃতভাবে আলোচনা করা হয়। সভাত নিচাযুক্ত দ্রব্যর অপব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করার বিশেষক যুব সমাজক নিচার ক্ষতিকারক প্রভাবের আঁতরাই রখার উপর গুরুত্ব আরোপ করা হয়। পদযাত্রা সফল করে তোলার সংশ্লিষ্ট সকল বিভাগ প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন তথা সমাজের বিভিন্ন স্তরের লোকের সক্রিয় অংশগ্রহণের উপরও বিশেষ গুরুত্ব দিয়া হয়। সমাগত মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন 2026 26 বুরুলি সমষ্টির চূড়ান্ত ভোটার তালিকা আজি বিয়লি 3 বজাত তেজপুর স্থিত শোণিতপুরের জিলা উন্নয়ন আয়ুক্তর কার্যালয়ের কক্ষত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অসম রাজ্যিক নির্বাচন আয়োগের নির্দেশনাত যা 1 জানুয়ারীক যোগ্যতা অর্জনের তারিখ হিসাবে গণ্য করে মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের নিয়ম 2005 নিয়ম 16 অধীনত এই চূড়ান্ত ভোটার তালিকাখন প্রস্তুত করা হয়। প্রকাশিত সরকারি তথ্য অনুসরি 26 বুরুলি সমষ্টির অন্তর্গত মুঠ 17টা ভোটগ্রহণ কেন্দ্র আর 23খন অধিসূচিত মিচিং গাঁও আছে। পূর্বর খসড়া ভোটার তালিকা 3705 পুরুষ আর 3644 মহিলাকে ধরে মুঠ 7349 ভোটার আছিল। ইফালে আজি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকাত ভোটারের সংখ্যা বৃদ্ধি পায় 7504 হয়েছেগৈ। জনসাধারণে নিজের নাম অসম রাজ্যিক নির্বাচন আয়োগের অফিসিয়াল ওয়েবসাইট armmasses.assam.gov.inত নির্বাচন আয়োগে প্রদান করা EPIC নম্বরের জড়িয়ে পরীক্ষা করব পাৰিব। ইয়ারপরি ওয়েবসাইটের সিটিজেন কর্নারের নিজের ভোটগ্রহণ কেন্দ্রের ভোটার তালিকা ডাউনলোড করব পাৰিব। এই তালিকাখন শোণিতপুর জেলা সরকারি ওয়েবসাইট sonitpur.gov.in রাইজর সুবিধার্থে উপলব্ধ করা হয়েছে বলে শোণিতপুর জেলা আয়ুক্তর এখন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতে জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনেলত স্থান নিশ্চিত করেছে। আজি চীনের মকিত অনুষ্ঠিত সেমি ফাইনেলত মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতে 3-1 গোলের ব্যবধানত জয়লাভ করে। বাতৰি শেষ করার পূর্বে ঘাই ঘাই বাতৰি সমূহ পুনের এবার। 17 সেপ্টেম্বরের মাহজোড়া কার্যসূচীরে বিজেপির সেবা সংকল্প অভিযান। নগাঁও লোকসভা সমষ্টির আসন্ন উপনির্বাচনের রাজনৈতিক দলসমূহের তৎপরতা অব্যাহত। ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা। নতুন দিল্লির ভারত মণ্ডপমত কাইলৈ অষ্টাদশ ব্রিক্স সম্মিলন। জুবিন গার্গর মৃত্যুর গোচর সংক্রান্ত দুটা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ফাস্ট ট্রেক আদালতের তদন্তের নির্দেশ। আর জুনিয়র এশিয়া কাপ হকির সেমি ফাইনেলত মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের 3-1 গোলের ব্যবধানত জয়লাভ। সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি আজিলৈ ইমানেই। পরবর্তী বাতৰি 7:10 শুনিবলৈ পাব।

নাহলে তুম জয় মেকার জুলং বমলাকে আকাশবাণী দীপুবেন জয় মেকে পাচ্ছি তাকপন বমলাকে এফ এম ব্যানালং পেন মেগা হার্স ফারুই জিরা তকবর আসুরকে লাপেন আন পাট নাহলে তুমলা বাংস জয় মেক রেস এপ লাপেন নিউজ অন ইয়ার অ্যাপ লং পেন তা আর জুলং ইচে রিডিও কার্জু কাচিং হনারাত তাংটা দুন্থু আজা মেকাং দেঙা লংপেন দেটলং রি গাচিং হনালুন আর জুকসিনা পিনিল বংশ জয় মেকাং দেঙা লংপেন কেচেং সিয়ালুন লাকে কাংবুরা তেরাং লাপেন আলালি রিসাং হতম পেন কেলুন আলুনা লামথে খাই ইংথোর লনাং পুল বংশলুন লবংশলুন কে তকবাং কাংবুরা তেরাং ততাংতে আর জুকসিনাং লবংশলুন

লং রিচিং হনা লুনাং দেঙে লং পেন আদুন থু লুনার জুগ সিনাং চন্দ্রকান্ত তেরাং পেন কিলুন আলুন লামথি লাকে ই তুমারং পুল বাংসলুন লবাংসলুন কবন্দা বাংসামি চন্দ্রকান্ত তেরাং ততং তে আর্ট জুগ সিনাং লবাংসলুন

0: কাপড়ে কাপড়ে একটা নিতে মাজিক্যাল পেন চিন আর স্টিক পোতা পুলো ধেকে লা ওয়াকার পোতা দো হুইল দো হুইল কাপে যাতা দো লাসো কন্ডিশন কে লাং পেন সে দি লাসো কন্ডিশন কে লাসো আচিন এনাং পো লাসো আস্তিশ কে লাসো আচিন এনাং পো পো লাসন কাপড়ে কাপড়ে দো লাসি নিতুম লা লাং পন তিতিল লাপেন হিনিয়া বাং কে নিতুম স্ট্রেন্থ লাতা ফোকাস তাম লাই অক আং সি জং সি বব দেট লতে আনি বাং কে ক্লেম আসন ক্লেম সুম ক্রং দিতি মতে সে লাফান সে তামে এক্সারসাইজ থান পো লাপেন কাংনি কি থুরাসন হাই সামে থান পন পো ফিজিওথেরাপি পান সে লাপেন কে থম আবাং কে ফ্লেক্সিবিলিটি এন্ড পোস্চার জং সি লা এ বাং বা এ অক আপ্রান পেন কে ক্লেম আসন ক্লেমুন এ দেট লতে জয়েন্টস পোপোজি লা কাছি ছু আর জো হ্যাঁ লাহাই টাং দেট পো মতে মুভমেন্ট আ ইং টাং হেক পো লাকে ইং টাং বের পো সাপোজ সি লা মুভমেন্ট বা দোনাং জি মাঝে জি কাছি জু আজ হ্যাঁ সি লা হাই আফান সামে স্ট্রেচিং হাই সামে বিপো এক্সারসাইজ কাপড়ে কাপড়ে দোপেক আজাদ আ স্টেজ আজাদ আকে সো লং সামে ট্রিটমেন্ট কাপড়ে কাপড়ে দো লাসো না জয়নে সে হেদে লাসো আফান মাঙ্গে লা স্ট্রেচিং হাই বিপো কাছি চু আজু লা চেলার ক্রয় চেবার ক্রয় উন জি আফান হেদে ইং হু মালিং দা মে লা প্যান আকাই ডিং পি লা তাইশনিং আবি দা জি আফান হে মুকে চিপ হেট লোতে থাং তাক লাই মনে দাঁত পমাতে আসি হলা পা চিপ চে আকো বা চিপ হয় আহুদ মাং দাং সি স্ট্রাচিং আসি সাজেস হাই ক্লাইম দুন দাঁত লোপলে তেলা চিপ হেট আনমাং আমি দাঁত পম বাংকে উনছাত লাপেন আদুন থুলা পজিশনিং সিতামে থান পন পা কে চকলিম প্যান কাংনি নাংজি কসন লাপেন কসন সি বেবি নাংজি মা হেদি নালে তুম থামে চিনি প বেবি অং হেদি ব্যাড্রিডন বেবি অং লোতে কিন হেদি তুম এরেং সামে আমেক দো কক দিতি মাতে আসি লাসো আমেক লেকে দোলতে কে মে সুম ক্রুম দিতে নানসন আরটা দো ও তোমাকে সুগার কে লং দা চান্স দো মাতে আসি আমেক তাক রেংখ্রে প আবার থু বম প দি লাস প্যান তাকো কে মে সুম ক্রুম দিতিল আসি লাসো আমে কে পাবি জি ফান্স তামে হেদি কোসন সি বেবি নাংচি লাহাই সেমে থান পন প গে লা কেলাং দুনা তুম ফাসেমে থান পন প কোসন সি পাবি বে নাংজি কোসন সি কুনাসি পুহুই হাই বিদু নাংজি মান লাহাই হে লাহাই থান পন প আমই আর বুং পদমা দি দিন তুমি নুং স্পাইন বেহেদে লাসো আফান দা প্রোটেক্ট জি ফানো বেবে হেল বদহলা ডাক্তার কো আপরে কাকে সো পাবাং থুলি প আলজাইমার লং হলা কাপ্রেক পাইবাং লিপ মতে আসি আকো লাসন কে সু দুহুত আকো কাপ্রেক কেসো ফান কে লাং দুন দা সুং খ্রুং আসাপাশি রাইডুন লাভ নাং পোজালো লাপেনলা মেমরি লস লোতে হেদে কাচিং কিছু থান তা সুংক্রুং মাতে আনিং পা দুজি দা সুংক্রুং মাতে দে আসি নিতুম লা স্পেশালাইজ টিচিং টেকনিক দো হালা সো আ কাম সি আন বনব ইউজ পনব আসো আ টেকনিক মেন সি আই কোসান সি আনিং পা দুজি মা লা হেদে কমপ্লিটলি হাই বাং কালি সামে ইসি হিনি আনিং কি দুনাং জি ইম্পর্টেন্ট হাই বাং কে আনিং পা দুজি ফান হেদে হলা সো টেকনিক ইউজ পনব লাপেন আকো লা অ্যাডভান্স স্টেজ হে আমনি তুম লেট স্টেজ পো চিংকি লো মাতে দি চি থান ল অ্যাডভান্স স্টেজ লা তুম ফান মাং কে লা ফোকাস মাং গাকু সিফ টু দ্যাট পোহা দাক পেন আমনি তুম গা ফোকাস সাম গেলা এবাং আ অক জয়েন সেটি কাচি চুয়া জো লাহাই মাতে নন বাং লা অ্যাডভান্স স্টেজ বাং কে নি তুম আ অক কসন সি পাদুমে জি পারেং মি জি লা ফান্সি ফোকাস দ্যাট পো ইসি বাং গেলা নি তুম চেস ফিজিওথেরাপি টেকনিক তো এদি লা চেথে কে এনা প্যাটার্ন টা দো আহত পেন কে লা তুম চেথে এনো সি আসনা দুদো মাতি দে চেথে এনো দাক পো বা পাসি ইসামে লা নি তুম লে কফ দুদো মাতি দে হালাস তামে চেবার উনে দ্যাট লাহাই দুদ ইনকে লাসো জয় নিয়ে লা লাংস হ্যাঁ লাংস তুমি ক্লিয়ার ওয়ে দ্যাট পো লাসে লাসো চে থেকে এন প্যাটার্ন কাপড়ে কাপড়ে দো লাহাই থান পন পো লাংস বা চিঠিং লং জি ফান হেদে লাপেন ইনফেকশন বা লং লেজি ফান লাংস জং সে ক্লিয়ার ক্লে বেতে হেদে নিউমোনিয়া কিসো লং লক দিতে মাতে লাসে লাসো নিউমোনিয়া সন সন আকে সো হাই হেদি বা লং লেজি ফান লাহাই চার্জ ফিজিওথেরাপি টেকনিক পিদুন পো লাপেন লাহালা আক আংসি লাপেন কাচি চু আজু আলম হেদে সো দাক আসন তো জি মাতে আতু মুভমেন্ট তাবে পিনবো মাতে বেবে লক থাং ক্লাইম ক্লে পোলাসন লাসো জয়েন সালং আতম আ অক আলং সুদাক দিতে কে নিতুম হালা মালিশ বলে নিং যে হেদে মালিশ কে হেনো মাতে মালিশ কি দু নাং নে নিতুম লাজ হেক লং বম হেমে সি তুম মানে কিসো দোতে মালিশ তুন দাঁত দিতে খেদে আসি লা মালিশ দু নাং নে সেটা লাসো আ টেকনিক তা কাপড়ে একদম নিতুম লাসো কিসো কে পা মেজি ফানে পাশো সে দে জি ফানে দে লালা
1: তাংতে ডক্টর কিজুত সি নাং লি কপিনে রেডিও কার জোরারা তোমা ফান কে থান পন কাং তুং আসন দুই গ্লাং
0: কেচিং সি চুরল ও রাধা তোমা ফান্স টাইমে নাং কার্য জনাপদ প্যান ইসি আলাম নিলি নাং তোমা ফা নাং থানজি গাংটুংকে জং সি হেম আলং কমানে লাসো কি সু কে লং আবাং দুলু পুতাংতে চিনি থা কিসুং খ্রুং আ অত আদুর ছাপা খ্লাং জি লাতুম হেদে নাংলি তুম থেকলং জি লাকে মুনি দা পটকালি মনে কিসু পেনাপদ আলাং তুম সি নাংলি তুম হানা বা

sungji ang pininji kalit bat ake so sila son pache plang de lo na tumpan. Na si un an ben ning chipat ning ding nang jip alang tumhan ing sai rip de la ke la son ang pudet de la son ang ton det ba aning siksak se deng pig mati la tumke de la son ang pudet po la son matha tindat noy ing sai rin noy ba. Se deng pig ji isi vet alam na batay ke batay kwa ning jirat la son do po. Alam ke arju elo po aning ame deta joini he de. La pena hoy pang ke la son ang do alang ang hormu ing hupidat nang ni hormu nang chong hupidat. Nang NP dad nang thijok pula suna koi se minang PG kalili kalang lang he moni tum che than bon lamati thek long ta manghu o titik ma de hallucination bu mate la hai lo nang akoi nang pirat pula suna doji ani ani ke la pen lang panglu ji pangroi ji pusame krek kre da titi pen nali tum phan nang pasung ji banani tuma feelings nang har ji phan kali sita lang tum a brain se lang tum han than ta pratitik lo lang tum han he pak lang ta bre than ta bre titik bol la lo si bangke la pen ili tum me thang ta jong si chini ne da amuni dolo ni tum ang bong dolo ba ni tum nang se chini ang bong dolo pute ni tum da kun na dim si do ma bola san ma thaji ma didi nang pon ta bre at puji ma te chini muni tum ni si ni tum han ni iri nang on re at ha ba choi nang lar ji pula san nang pus ta me panglu ji la hai pulo te ni tum ta phere duk ji ma te phere duk ji la pen me thang phan chi pa jok ji phan si bori pa ma te nitum ke chedandun pola anji ma din nitum han mithang phanchi protect ji phan he asan tak thaklo athema la tumke kalang lo epu ta hai poi pai ta hai podi stame alang tumke nitum han mangke nang ting ne det la anbo la sut bangke la pen lang tuma perspective pen lang dam pulit ni tum ke lang tuma nang chi ni ron tuma man mangke akimia mun ni akimia dim kuni phan nang pon ta bread pula hai matha pula so join si alang ta ame thang phan chi protect je phan si la son click claim claim la pen la tuma a phan mangke he di la lam si hai un elo ko pi ma kaning je croydon dat si ke melo la non 2026 ma di di la ki 2011 pulote kalang lo বুলে কোডুন দেতা চলো 2011 লকে চিদানদুন সি আলে এবেলো চলা তুম লঙ্গে হাইওন এ মতে নাসন ল লাপেনা হ পেঙ্গে লাসন দ জি কিছি টাঙা তুমা পাঁচটা মে হেদি রিপো ননসন পেসার সনা আপিসো ফানে দে হেমা সরহান চি রিপো বা আপে হানসি চি রিপো নি পাইনা ল বা নি পিসো না ল বলাসন চি রিপো কালতে নি পাই লং দম জি হেম নং থন নন ফুল আসন দ জি দো দো লাসন পেশেন্স লং তুম অ্যাটেনডেন্ট আর জু লং পিক ল লাসে হলা সুর হেদি আলং তুম ফান পারিমাইন্ড মি ke meje abelu pu bangke la aning ki oi aning ki duk alamang ke lang tum han aning padu de de jisi ke me atum ke ne taning abe dat pot hala aning ka rong ba mesana memories he de la hai si thanang jinon son nipai along dam jinang thon don pu lening je pusta me e nang pai ke ching ki me um bandi amen ko son ne puja the ko na hem lo do ke nang tum ke prang ko son lo ji dam o ma la son he de mesana memories son he de la son si than si me pachini nang ne lo jo abe lo che bo elo pusta me la pen aku ni si কেসো কে লং দুনা তুমা ফান নিং পারং দুন কাং তুং গে লা হলো আসো আলঝাইমার কেসো তুমান কে লং গে নে গালি সুং পিক আন লা পেন কিসুং নায়া কাম ল পুলি পু দাম দে তা চকলো লং তুম হান সি জোনার লো তা লং দুন ডিং চিলং ডিং সনমা দিদি উসো তেং তাই সি বাঙ্গে উসো তেং ল মতে লাম তা ক্রে ক্রে ল আনচুন নে বদা চুচে ল নাং তিং নে দেত পো ইতুম আহো পেন লা সন দ দো আন কাচিং হ আন কে লং পেন নাং মা ল পো নাং আর জু চেক তে নিং ওই লা ঠিক মতে লাসন দুদু মতে জো লাসন সিচুয়েশন তা বাং পো সুং পিক আন লাসো কিসো তামে জং হেলে লাং তামে লাল আলাং তুমান নিং অয় নাং নে নিং থি নাং নে আর কে সেমে আলাং তুমা কন্ডিশন মাং মাথা দে নয় লাইক আলাং তুম লাগে ক্লেম চে নাম কালি লাইক এ সোয়া জয় নিল লাপেন লাগলো হিনি বাং কে লা কেলাং দু না তুম হেঁদি সে কেলাং মানে আতুম তা কিপু দাম জি কে নাং তুম তা মিথাং ফান তা চেলাং নাং জি আতুম হান লাং রেলো মান মিথাং বান তেং নেন দেব লাসন কালি লাইক এ এক্সস ting pik mati di alang tum han kilang ke nang li tum jong si ok me me dat puti ko son si hala ke so bang phana kilang ko mati di la si me thang ta ok pran chilang nang ji la pen sang ta sang nang ji ke sang apor refreshing apor hong ke dam apor la sang ta enang ji la pen hem si unte family member he di kachilar voi la son unte mesan inut vet lang rat te lang ta life do he di la son do mati la si hem si la pula chibuji seroi nang bo he di pini jong si alang lang lapate kaprek arni ba next month ke alang lason hendi chelar boilote mentally ta sapta pinibo mate mesan po lang mesan po gelason la pulote hala ke so banga phanta lana mesan po.

Oke, po. Thema lasu kisu ke lang dong pan wang ke ning ding pik anang jima te. Nala. Amon itum jatan po na son age bang ke 60-65 na person itum la tek long long mati de. Lagi isi bang ke la lo isi bang ke ko genetics ta lo nitum. Genetics a jone te la son wang jujitik lepen la head injury he de. Apu long jong si aprang non son medical term nitum ke lang la medical history ke lang lang buke isi bang ke la ta lo aprang head injury doma po la son he. মানে লাটা ইসি কস্ট লো রিস্ক ফ্যাক্টর লা দৌলতে মো কেসার আপর হয়ে দি কে লং চান্সেস তো কম চিঠি আলো লা প্যান ক্লিনিক্যাল ফিচার আমার সব নিতুম মেডিকেল চেক মাতি মেন্টাল হেলথ চেক পো লাহাই চেক পো আপনি ইসি নিতুম কেলাং প্যান হেন্দি কোসন সি লাহাই থেক লং লোতে লাসো কেসো দোজি দো লবন লাসো কেসো লবন পো চিনি কেলা ট্রেমার আওক আবং দি আদি কে ক্লেম লাসন নিতুম থেক লং জিমা দি আপেন আমন নিতুম জে থান পন রেজিটিং টাং হেক লাসন দো প ইনকে কে দাম কে ইংল্যান্ড পিক পলা তুমে কে দাম ইংল্যান্ড পিক কেন কাম গাছে জর হে ইংল্যান্ড পিক আনজি লাপেন পোস্টার তা লাসন হে ইংনি টিপ লাসন হে দি উনে ল আসাপ তা আলো লাপেন কেন কে দাম তা লাপু সফ ল্যাঙ্গুয়েজ বপু হে দি লাপু ক্লেমারেট বা কেন তা কে দাম বেলেগ দাক প লাপেন আমলে নিতুম গেছে থান পন মেডিসিন পেন ফিজিওথেরাপি পেন কেলাং হেদি লাসো কেসো তুম ফান হেদি কম্বিনেশন মেকে নিউরোলজিস্ট তুম দালাং পো নিউরোলজিস্ট সাইকোলজিস্ট স্পিচ থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট লাসন ল কম্বাইন জি হে লাপেন আমো পেলেন চে থান পম হেদি ফিজিওথেরাপি তুম পিপি মা কে ক্লেম নং জি হেদি রোল হেদি লাদাখ লাতুমা ট্রিটমেন্ট কেনা লন পন মতে হসপিটাল গভর্নমেন্ট লং হাইলা দো হেদি গভর্নমেন্ট লং সেটামে দো ফিজিওথেরাপি তালা সো ফিস বং তা হাই হয় মাতে আসি আনি তুম কি উনে দে লাসো না দো দো ইসি বং কে লা গভর্নমেন্ট হসপিটাল সলং দা দো জি তমে লাসো লাং পাকা জি পুরা লা তুমান কে জো আনি সি নি নি বং কে মে দা জা কে সো তা কালি মাতি লাকে লাপেন লাকে কে মে দা জা কে সো তা কালি দা পা সিমটমস কা ম্যানেজ পরে দি উন আন পেন কে দি আনি গান নি গান দাম জি তে ট্রিটমেন্ট মান কে আনি ওয়াং সি কে দাম না গা তেং ল সেন্টার লং মান ফিজিওথেরাপি ফিজিওথেরাপি সেন্টার দো ক্লিনিক দো লাসন ক্লিনিক হাই লং সেমে দাম নাং বা ইসি বাংকে হোম ভিজিট আদো দো ক্লিনিক লং পনুন এ দেট ইতিক পলতে হেম হাং দেট পেন হেম সি হাং দেট পেন হেম সি ট্রিটমেন্ট চেং দেট লাল ইসি বাংকে রিহাব সেন্টার দা দো লাসন হ্যান্ডি লাসন আ ক্লিনিক আলং সি দাম নাং প আলজাইমার কিছু কে লং আদম তে হ্যান্ডি লা কিছু কিছু না তা চিরে দুন দেট সি কেমে লা গ্রিন লি ভেজিটেবলস হাই চলু নাং প মাতি দি লা পেন বেরিস লং অক অলিভ অয়েল বাং মেসেন লা পেন লা রেড মিট হেদি অক হে রেড মিট হাই বাঙে চুচে দাচি কেমে ভাগ অক তং বি অক লাসন হেদি রেড মিট লাপেন আকে ডক লাপেন জাং থু পেন কে ফ্রাই আহর মুহাই হে হাই কে মে মে লাপেন লা সো ব্রেন এনে দা ব্রেন আকে সো বিনাম পনি তো মুন আন পেন কে ব্রেন ফান কোসন সে প্রত্যেক জিমা হেদি কোসন সে কে রাই জিমা লাসন ফান সি মা থানাং পোলা সো পসি হাই বান চুচু দুন দাচি কেমে লাপেন লা ফ্যাটস আহর মুহাই দে হে বাটার তং হ চিজ তং হ হাই বান চুচু দুন দাচি কেমে উন আন পেন কে আমেন হং আহর মু বান দা চুদু নাং নি উন আন পেন কে হেম পেন কোন সি কিতন পি কি দাং পি হেদি রাহাই সি বাত চুদু নাং প আপেন কিছু তা উন দে লাং তুম কে নে তা ইসি বেদা হর মু নাং চুদু রা জিবু তা কালি আন চিক সাক থে ও মাতে নাজ বিজ গাই তা উন আন পেন কে কাপরে কাপরে আইটেমস সসন কাসে মার পি লাসা নাং প লাপেন লাসন দা দোজি লাতুম সোয়ালো লাসন কে জয় হে আন কিছু কে জয় কিসুং আস্তিশ দোজি কিন্তু মেন মেন নন বাঙ্গে থেক লং লে স্টার্টিং হই বাঙ্গে লাতুম মেসেন পেন চুপু হে থাং প্রবলেম আবিল নাচিং কি কি দে তা দোজি সেটা মে পিলোতে চুপু লাসন দো সেটা ইসিয়া পর দো লাসো লাস আন বাঙ্গে হে লাতুম নাং চুদুন দে দে তাদের দুদো আথেমা লাতুম সোয়ালো নেলো সে জয় উন এলো বুঝালে হ্যাঁ লাসো পশে কিছু তা নিতুম স্টেজ ওয়াইজ লাং পনাং পো লাসো স্টেজ লং নিছিল তুম চুপাকা নিতুম কুসন মা কিছু লাসো নাং চুদুন পো সেটা মেয়া স্টেজ বাদ বম পো লাতুম নাং চুদুন দেখতে অং পো লাসো পশে কিছু তা লার্ডুন বম নাং পো কুসু আন সি কুসু দি কিছু হরমো সে কিছু উঞ্জি মা লাসন হ্যাঁ সফ হরমো কালিতে আহ পেন কে জয় উন এদা তা জয় নে লাতুম লা জুস লিকুইড হয় বা আন সেটা মেয়ে ব্লেন্ডেড হ্যাঁ লাসন টাইপ সফ ইংকেলা ইয়োগার্ট হাইডো মাতি দে লাহাই আহান জয় কে জয় উন আহান আন হেদি লাহাই সিপাত চোদ্দ নাম পা
lapente lapu ke choji phanala tumta ile tumsta me la ke cholo te jong se iri claim hol bote choing tung te ma de asam ke ne tariya ke dak tremor bu pe di claim red point ke ke chota la son point ke choing tung dilo frustrating la ta isi reason bi posi la tum choche ma he inge la hai point ke la tum la so cho che joi ni la tum a weight same kom hek po normal weight concentrate ma la sona mi dat po bi red po la son de te la so posi ke chod lo he di lang big nang ji ate chot che

0: छुट्टी बोला सोना पोस्ट में उन अनपेन के दी पर डॉग पेन है दे जिर पी सन ओ सो सन ओ सन पर डॉग पेन पर चुदुन दे छके में जों हेल छुट्टी लो से निंग सिक सग दे दिंग मा दिके लांग दुन दुन दे है आसी छुट्टी लो से में छुट्टी छुट्टी लो हवा बिकक लसन बैंक क्लेम टू दैट पेन है दे पे जो पेन से में इन हन पन बम पर डॉग दुन बम पेन पर चुदुन दे ता फंसी पर इनंग बो लपेन अलंग के छुट्टी पी पॉसिबल छुट्टी मा ला सो रीजन से में उन ते कचिनी फान बोर इ दुनंग पो है दे लाइक जो उन दैट पर ता हाइपो लसी ला सो अन তেমে লা কে জয় উনা আসন ক্লেম দু নতে তুন পিছে চকজে না পেন লা কেচু মো যে থান বন হেদে চুচে দা তিতি ইসি আকো ইসি রিজন পান কে লা তুম এক্সাম্পল জং সে আকাশু বং হেদে লাইট কালার ল ইংলা দাক লা হে ম্যাশ পটেটো পিদুন ল পতে কালার ইসি বেত মতে ইসি বেত হয় প লাসন তে লাং তুম হালা সো ম্যাশ পটেটো বং থেকলং লে দাত প হালা থেকলং লে আজই নি লা তুম চুচে দাত প লাসন তে থেকলং লে দাত লে কপি হর মুলা লা ক্যাপ জাত হেদে লাসো পসি লাং তুম হান কা তা ইউনিক ওয়ে সি পিনাং পো পিনি জং সি লাং তুম হান প্লেট আকে এয়ার পিলো বলতে হালা কপি আহান সি মা থেকলং দা কমা দে হালা তুম চুপ ইংকে আন্দে লাসো রেড পি বেয়ার নাং নেলো পিনাপ কি ব্লু দি লাসন হে হা না টেং পেন ইংকে নন সন জং সি গ্রিন লি ভেজিটেবলস পিল দা কাসু বাই গ্রিন কালার বালাং তুম থেকলং থি দ্যাট লাসন হে দি লাসন মা লাড়ুন বম নাং ব লা বেন আন্থে তুম মাং গেলা চামুস পেন পি দ্যাট টি টেক তা দোমা দিদি মা হয় পেন গেলা তোমা ওকে ক্লেম আজাদ না জয়নি পেন আলাং তুমা চামচ অটনি দাঁত প আসল জনে টানিং চেপা শিকসাক প আনবার চর পেনে চর আসন দুদু লাসি লা আরি পেন কিছু উন আহর মু আহান আনাদি আসন সি পেনে নাং যে লা পেন আদুং আরাই লা কিছু হু সামে আদুং আরাই হেদি লাসু নয়েস পেন লা আসে কে থেল হাই পাবে দাঁত সিকে মে টিভি পেনে রে ত মানে হাংজো তহং কাছে ভং তলা তোমাং নো লাসন পাবে দাঁত সিকে মে মেসেন পেন লা তোমান কি আন পেন মেসেন পেন পা চৌজি ফানসি নি তুম লাং নাং পো মাদি দি লাসি এনভায়রনমেন্ট বাং গে লাসু কম এনভায়রনমেন্ট সি বিনাং পো হাই নোট হাই পেন কে পা দু নাং নেলো
1: তাইতে আপরালাম তা দু ইকপত পিনি চিহু চিপুর যাই মেঘা বাঙ্গে লাপান লিং তো ইকল না নাংলি আপর নাঙ্গা চিপি পেন লাদা কেবে আপত পুথ নাংলি ফানা কেরো পিগল
0: কার্ডম
2: লাপন আপর নাংলি তো পিনি অক প্রাণ হাজা মেকাং দেঙ্গালং পেন আলজিমাল ডিজিস মতে মাংহু হাক তৃতীয় কিসু অপুথাক ডক্টর সুনিতা তেরাং পি বিপিটি এমপিটি নিউরো স্পেশালিস্ট আলাংলি পেঞ্চি হুচুপুর আলামজের আর্জিক লং থাংল হুট বাংলাকে ট্রেসি রং পিপি লাপেন লাবাং সোজা মেঘলাকে নিলিতুম আকাশবাণী দীপু পেঞ্চে তামি কিরোটকে পাচে তাকফন এক চেংলাং নাংলিতুম জয়মে কার্জি রং বম লাকে আকাশবাণী দীপু পেন জয়মেকে পাচে তাকফন বম লাকে এফএম ব্যান আলংকে মেগাহার্টজ ভারোই সিরা তকবর সিরকে লাপেনান পাটা লাবাং সোজা মেকনাং লিতুম রেস এপ লাপেন নিউজ অন এয়ার এপ লং পেন্টা আরজি লং ইচে রেডিও কার্জু কাচিং হনারাত তাংতা দুনথুয়া জা মেকাং দেঙ্গে লং পেন ইংলিশ আলুন মতে ওয়েস্টার্ন মিউজিক আরজুক সিনহাং পিনি ওয়েস্টার্ন মিউজিক কিরোটকে পারজুং দেঙ্গে লং পেন কেচেং সি আলুন লাকে উইলসন ফিলিপস পেন কিলুন আলুন লামথে এ রিজন টু বিলিভ পুলবাং চলুন ততাংতে আর্জিক সিনহাং

0: La pona pona le tu. English alone ke rot ke part joing deng long pen, ason son alone arjig long tanglu. La si pini ke aporta chogi tanglu apotsi. Western music ke rot ke part joing deng la pansi, ke rot kang toniglu. Nang litum jai me karjilong bom la ke akaswani dipu pen.
1: সকলোৰে বাবে সামাজিক সুৰক্ষা অটল পেঞ্চন যোজনা মোদীজীৰ সংকল্প
2: যোজনা উন নৌজৱানৰ কে লিয়ে হে তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিছি কে সহাৰে কি জৰুৰত না পৰে আপ আপনা বুঢ়াপা ভি গৰো কে সাথ বিতা সকো
1: এতিয়ালৈ এই যোজনাত 9 কোটি 50 লাখতকৈ অধিক লাভার্থী জড়িত হৈছে যদি আপুনিও 18 পৰা 40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলি অটল পেঞ্চনৰ হৈতে যোজনাৰ তিনিটা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ হৈতে যোগাযোগ কৰক
0: রেডিও কার্যু কচিং হনারাত তাংদে জমেগাং কুংপনা দুন্থু পিনি চিহু চিপুরাং দেঙ্গালং পেন লাইফ ইন্সুরেন্স আকে নাংসত আপুথাক বিশ্বজিৎ বেলা পেন হারবমন রং পিয়াং বং চিহু চিপুরালাম জের আর্যুক সিনহাং
3: পিনি নেলি তোমরা দাক স্টুডিও লং ইন্সুরেন্স পুথাক চিহচেপু পঞ্জিয়া ফানসি বর ইপনপ ইন্সুরেন্স কপি ফানসি পুদাম্মা কোসন সে কাম ক্লেম মা লাপেন মুনি দা কাইলং কপিয়া কেরাব দমা আং তনলাম থে কাছিনি পঞ্জিয়া ফান পরা নেলিতুম ইনুট ইন্সুরেন্স ক্লেম বাং ফুয়া ফানসি স্টুডিও লং চোফাপন এগল আলাং লিমেন লাকে সার বিশ্বজিৎ বিপু লাপেন আলাং লিনা নমাত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মতে থিহেক পেন LIC Dipu Alongsi, Development Officer Arpu Dengpen, Alangli Methang, Asai Cheklempon Ikbomlo. Lasinon, Nelitum Kachopha Tengsi Alangli Sitambi, Nelitum A Studio Microphone Atengno, Non Nai Nitanglo. Lasiaki Hai, Aprangsi Nangli Pan, Lapen. Labangso Ajaymik, Radio Nangkar Judun Arado Anapan Sitambi, Nelitum Akashwani Dipu Abitung Pen, Dingang Sama Kardom Nang Pajir Iklo. Kardom.
4: Kardom.
3: Tang Teaki Hai, Pini Kachengsi Alamthe, Nangli Pan Nangkar Jupon Kangtung Alamthe, Mangila Pugihanlo. ইন্সুরেন্স পলাম থে কেলি তুম অনুতিনতা কার্যুলং সিকে অংলো লাপেন কাচিনিতা তো এগলো ওয়াফিট সে তামি আতকা নুয়ারা তুমাঙ্গি কাচিনি তামদে তুমতা দো এগলা লাসি নাংলিহীন পেন পিনি থান পাচিনি পনিকথা ইন্সুরেন্স বহক পেট কপি ফান্সি কি পুদাম এগলো
4: তো পিনি চরলো নাংলি ফান্সামে পেন অল ইন্ডিয়া রেডিও ফান্স তামে নীলি ফান দাক চোফা পেন ইন্সুরেন্স পুথা নীলি কাচিনি আন আসন আন নাং কার্যু ফান সে ইন্সুরেন্স বুদামলতে ইন্সুরেন্স কে ইসি মুনিট লাইফ আফানে কেনাং সট আহরমুল মুনিট পুদেট কেল এলিতুম ইন্সুরেন্স বুদামতে আজাদ আসন পেন্ট

0: ইনসুরেন্স ইলতুম কাচেরাপ থাকলো
1: হুম
0: ননসন মুনিরা ফান বলতে ইলিতুম লাইফ ইন্সুরেন্স বলো লাপেন গাড়ি মোটর আফান বলতে ইলতুম বা হরমু হরটার আফান বলতে জেনারেল ইন্সুরেন্স বলো আসি ইন্সুরেন্স পু ঠিহেক পেঞ্জং চিনিলি থান্ডাম বলতে ইন্সুরেন্স মানে ইলিতুম টাঙ্কা আকিসুং ফোদের না পু লাসো পেন চেপা জগি ফানসে ইলি তোমাক ইন্সুরেন্স বাংকে কেনাং সরলো ইলি তুমি সি বিলো এক্সাম্পল পেন লাংনামিক পোতে বিচারলাম লো নাংলি গাড়ি মটর চো নামলো কপাই লাংন পেন মানে নাই হুপি দেরলো বলতে নালি কন নিয়ে চেপা দুক পেন সি লাসো আ গাড়ি টাঙ্কা চু বিউটি পেন সে নালি তুম চো নামলো লাগে সি পুস্তামে লাগ ফ পুস্তামে তা ইজোবেদ বাং নাং হিউপি পন দেট পেন লাগ ফ ইলি তোমা আহম্পত্তি বা তিলি তুম কাছু বিরটিয়া টাঙ্কা যং সে আলম সৈত আবেদাত পতিলি তুম কান্না হক থে পেকলো লাসি লাসো কান্না হক পেন বা জগি পোতে কপিল সে ইন্সুরেন্সকে লাসি কেন কেনাং সৎ বাংকে ইলি তুম যং সে হরমু হরটারকে নাম হুট পেন যং সে ইন্সুরেন্স যং সে শিখলো বাতে ইন্সুরেন্স এন দুন ফলতে ইলি তুম বাংকে লাসো আকিসুংকে আনু কাপ্রেক হানসি প্যাক প্লট পো লাসো আকিসুং বাংকে কসন ল প্যাক প্লট বাংকে নাংলি কাই মাতকে গাড়ি নানি হং বিকক পেন চেলাং দুন ক্রিকে থেক থে দেই লাসো গাড়ি যং সে মানি নাং পন পি দেট পুলোতে নাংলি মেন মেন সে হরমুকে আভিদেট পো মতে নাংলি রিদেং পেন কে পুলোতে নাংলি যং সে বাহান পেক পল মানে হ্যাং লাং পিয়ন থা পুলোতে য নাংলি টেনশন ফ্রি পো নাংলি মাথা সুং জক প্লট পো লাসন ল ইন্সুরেন্স নাং কেরাপ দুন মাংকে নাংলি ইসিয়া টাঙ্কা মাতে প্রিমিয়াম পি পো ইন্সুরেন্স ফান্ডিং কে লাতুম মাং বাকি কে কিসুং কে লাতুম নাং লাং পিদুন পো এক্সাম্পল বাঙ্গে লালা যং সি চিং বোদে লোপতে হা লাসো আ ভ্যালু নালি গাড়ি কেনাম আ ভ্যালু কেনাম আ দর বাংকে ইন্সুরেন্স কোম্পানি বাং নাল তান নাং তু দেন পো নাং পিথু পো লালোতে নালি কে জগলো মতে নালি হা লাসো লাগে সি লাখ হিনিয়া তাঙ্কা বাং নাই হি উপি পন দেলো পো সন্তে নালি জং জং সি লাসা বাঙ্গে চিতু নাং পো বাপা পাচে প্লেং থু নাং পো বা কিমি নাম থুই বসামে নালি মেনা তাঙ্কা পেনসি নালি আকো বিয়ারটি থু যাইছে নাম তো নাম তামে নালি ইন্সুরেন্স হান টেক প্লট জয় নি লাসো তাঙ্কা বাঙ্কে নালি ইন্সুরেন্স কোম্পানি তো নালি হান নাং পিতে পো লা বাঙ্গি সি ঠিক হেক পেন ইসি এক্সাম্পল হে
1: কালাং
0: কে পাং বার ডম
1: জোর পারপিক ল কে হাই নালি হেন পেন ইন্সুরেন্স পোলাম থে আপু থাক থান পাকলার পন থেকে পট পুথত আদুন থু লাম থে নালি ফান আর জি পন থে ইগলা নালি থান পন ল ইন্সুরেন্স বু কাপ্রে কাপ্রে দু হরমু হরটার ইন্সুরেন্স লা পেন গাড়ি ইন্সুরেন্স লাই বাঙ্গি জেনারেল ইন্সুরেন্স পুসি পু নাসে লাইফ ইন্সুরেন্স পু বাঙ্গি কপি ফানসি পু দাম ইগলা কে হাই নালি থান পন ইক থা
0: সো নন হে জং ইলি তুম জে থান জে ইন্সুরেন্স কাপ্রে কাপ্রে দু সি লাইফ ইন্সুরেন্স পু বাঙ্গে মুনিট আ লাইফ মতে মুনিট আপ্রাণ পেন যে ফলক ইন্সুরেন্স বাংলা
1: হ্যাঁ
0: মানে জো এলি তুম এ প্রাংকে চিপু এক থে নাংলি তম্ব প্রায় নিলি তম্ব প্রায় নিয়ে পেয়ে ঠেকে বা পেন পেয়ে ঠেক পেন কাছি ওকে লাসে মুনিট আ লাইফকে আদর্শ পেক সে আদর্শ পেক পিপন মা ফুলতে এ প্রাণ দুটিং সে লিতুম চংদাত উঞ্জি হ্যাম রিট চেলাং উঞ্জি ফ্যামিলি পেন দরডে ফোপেতা চিরিপিজি এপো পাই পেন চেংল এহেম সরি সোমার দোয়ান্তমে লাসি লাসো কে দমে মাতে লাসো রেসপন্সিবিলিটি মাতে কেলাং ওরানা আদায়িত্ব মাতে রেসপন্সিবিলিটি হিলি তুমকে একাই দত্তিক তা ক্লেম নাং পো
1: কেলা
0: লাসো পিঠে পেন নাম জুইছি তামে জগজে কসন জগজে বাংকে নালি হেমসর তুম নালি ফানজং সিনা চিকি পোতে নালি দত্তিক লিনাই চিকি গেলি মতে নালি আবেদাস তামে নালি সোমাটং থে নাং জে রেং নাং জে
1: কেলা
0: লু তাপা চালি নাং জে পাই পোসে তামে কেসো এত চেলাং নাং জে লাসে লাসো চেপা জহি পোতে নালি কসন ল যে এ প্রাং লাগলি তুমি চিপু এক থে এতে কসন হইতে চেরাই কম পো এ ফ্যামিলি মাতে দনা রাপ হান কসন সে ইলি আবেদ্যতা কেচে লাং থাকবার পো লাসে লাপেন কে জগি ফলতে তোয়ারকে ইন্সুরেন্স চল বিপদ মা ইন্সুরেন্সকে নাংলি দৌতাম নাংলি হানাং রাপ পো নাংলি আবেতা নাংলি হানাং রাপ না নাংলি কন্টিনিউ পো ইসি লাসে ইন্সুরেন্স এনতে নাংলি লাইফ ইন্সুরেন্স ফলতে ইলি তুম সন্থম আলি চে থেকলং পো ফার্স্টকে পিস অফ মাইন্ড মাতে ইলি তুম কে মাথা কিসুং পেন জগবের পো ইলি তুম জং সে কায় যো পদাপ্তা সো কে মাথা কিসুং তুবে নি থিলত বা নিয়েস পিয়র ঠেপেন আবিদার পুতে কোসন পো তামি লা ইন্স্যুরেন্স এনলো বোতে লাসো কে মাথা বংকে জগব ফার্স্ট কিচেং শিখে লালো আদুন থুকে তাঙ্কা দিহীন তা এলি তুম লাসো কে মাথা দাম তা জগব পেপমা লাইফ ইন্স্যুরেন্স এনলো পোতে নাংলি হেমা সরটমকে ইন্স্যুরেন্স পেনসি নাংলি ফান হেমা সরট হন মাতে নমিনি নাংলি নমিনি মানে নাংলি ফ্যামিলি এনলো মতে নাংলি নাংলি পোতাহায় নাংলি পায়তাহায় বা নাংলি হেমা সরটাহায় ওয়াইফ বা হাজবেন্ড বা নাংলি সোমার তাহায় লাসি লাতুম হানকে নাংলি ফি সিতামে কপাই লাংন পেনজং সি মানে আপর পেপেন সো পেঠে ওনাং কৌল পুসিতামে লাসো আতঙ্কা বাংকে নমিনি তোমাকে লং বেগব লালো আদন্তে কে কিছু সি বাংকে ফ্যামিলি মতে নালি হেমা সরটমাংকে আর লাইফকে কন্টিনিউ প কন্টিনিউ মানে সন ল পুহি দাম ধরব তাঙ্কা আওয়ার সাই লং লোপতে মুনি তুম চোরেং আওয়ার সাই সাউ দোপ লাপেন আক চোরেং আওয়ার সাই চে লং থুপ সন সে আকায়েত বাংকে পাপ্রাং দম্প সে সন্থম আলি বাংকে ইন্স্যুরেন্স এনতে মুনি তুম লং পো
1: পিক আলাম লকে হাই লাংকে পোথা তংলি ফানার জুতে ইগলাং লাকে লাইফ ইন্স্যুরেন্স পু কাপ্রেক কাপ্রেক লা পুসন্দা দো ইগমা আকে হাই নালিহীন প্যান থান পাশিনী পনিক থা
0: লাইফ ইন্স্যুরেন্স দো কাপ্রেক কাপ্রেক দো বিচারলাম ল এলি তুম নন সেভিংস সেভিংস আটাইপ তো দল সেভিংস পুদাম লতে নাংলি উসমার পাচারলি ফান সোমার পাচারলি ফান হা ইন্স্যুরেন্স দল লা পেন পেনশন মো কেসার হোর ফান কে পানং পেন ইন্স্যুরেন্স পেনশন পেনশন প্ল্যান বুদল না পেন আপর অপর পেন তাঙ্কা নাং থাবয় মতে মানি ব্যাগ প্ল্যান পেয়া দল না পেন টার্ম ইন্স্যুরেন্স বুদল টার্ম ইন্স্যুরেন্স মানে যং সে আমি চেভয় জুই প্রতে হেম সরটুম কেলং ল তামে আদর কি জুম পেন সো ইন্স্যুরেন্স দল সে কাপ্রেক কাপ্রেক ইন্স্যুরেন্স নন ইন্স্যুরেন্স কোম্পানি তুম আলং দু মন লাহাই ল কাপ্রেক কাপ্রেক ইন্স্যুরেন্স প্রতি
1: তাতে কি হাই মোপেন জং পন লমার আতো মাপান তামে ইন্স্যুরেন্স কং পুজি আবার সাইড মতে পলিসি ইংপু মে পুসি নলে থান পন লাপেন সারু সার হাং আতো মহান সে তামে ইংপু পন মে পুলো দি লাসে লাহা ইন্স্যুরেন্স কং পুজি আফান কপি পি আর ডকুমেন্টস মতংতে আসো নমুং আলু কিনাং সর ল সব পুথাক নলে থান পন একটা
0: ও লাল ইন্স্যুরেন্স কে মাজু আর্টা তা এনমি ননহেদিল তুমি থান ল উসমার তুমফান উসমার তাহান তা এনমি আমি উসমার তুমলো পুলতে উসমার জুং জুংকে আমি না প্রিমিয়াম চে থাপ থেক থে সজনে সে আপি বা আপো না তুমি থাপি নাং পো না সে আপি আপো আর ডকুমেন্টস নাং পো ডকুমেন্টস পুলতে গোপি ল পুলতে ফার্স্টকে আইডেন্টিটি প্রুফ মতে মেথাং কেপাং থেকা ডকুমেন্টস নাং পো নন লাংডাম পুলতিল তুমকে আইডি প্রুফ পুলতে নন পিনিয়ারনি কেল তুমকে আধার কে কেনাং সর ল আধার নাং পো লাপেন এজ প্রুফ ইসি নাং পো এজ প্রুফ পুলতে নাংলি আর্টা ফান ইসি নাং পো লাপেন নাংলি বার্থ সার্টিফিকেট নাং পো বার্থ সার্টিফিকেট কে উসমার পুলতে নাং বেক পো পেন ইসি ইনকাম প্রুফ ইসি নাং পো যেন বা ব্যাঙ্গা লো হেদি ব্যাঙ্গা লো সে তামি ব্যাঙ্গা পাসবুক সে তামি লাহাই বাংকে কেনাং সর ল পেন ফটো হাই নাং পো লাহাই ল সে লান ডকুমেন্টস কেনাই বাংকে লাপেন আর্টা কে নাংলি উসমার হান পেন চেং ল সারু সার আনতা নালি আপ টু 65 70 এন্স তামে থাপ মিলো আর থাকে
1: তাংতে কি হাই লাবাংসো পলিসি চিংপুই পলতাংতে এলিতু মা মাদু বাং পসি তামে কোনা সিকি দাম ইগনা প কোমা ফানসি চিংকি ইগনা প থান পাচি নি পনিক থা
0: নন ইনস্যুরেন্স প্লটে ইনস্যুরেন্স মেন কে আতক আনো কাহমরি দাম তুম প্লটে ইনস্যুরেন্স এজেন্ট হেনলো সে মাদুয়া রং সে তামে মাদুয়া তেবকহেট আর রং সে তামে ইন্স্যুরেন্স এজেন্ট ইনোট কে দোজি সে নাইল তুম তেবকহেট ইন্স্যুরেন্স এজেন্ট হানসি আপ্রাং কিচেং সি কে নাইল তুম চিবির টানাং পো পেন আলাংলি পেন নাইল তুম আপলে না পুথাক চিনি নাং পো থাপলতে কপিয়া লিল লং জি কোয়ান হুৎসি সালি লং পো লাপেন পিপি ডকুমেন্টস ইনাং জি লাপেন আংতন দো আন তামে লা ইন্স্যুরেন্স এজেন্ট পেনসি নাইল তুম আর্জু নাং পো আর্জু সি লাসো লং সি নাইল তুম ইংপুদো নাং পো লাসে নাইল তুম ইন্স্যুরেন্স এজেন্ট হানসি কে চেংসি কে চে কন্টেক্ট নাং পো আকো জং সে ইন্স্যুরেন্স এজেন্ট চেতং থেক থে দেলো পুলতে ডাইরেক্ট অফিস আর ব্রাঞ্চ সে তামে নাইল তুম হুমরি দামিক মেলো নন সন এক্সাম্পল ল নাইল তুম

0: তুম দেখ কন মা বিজনেস কেবা না স আ কমিশন তা লং পো না সি লা সোভার সাইকে নন তা রিল তুম পিপন বমলো তাক দিফু সি তা মে বাং ক্যাব বাং থং ক্যাব বাং প্লি ক্যাব মুনিট কে নন তা লাস আর সি আপিনি সি ক্লেম্পন বমলো না সি লা সোভার সাই তা ইল তুম দাক কার্বিং লং আরাত রিসো ই জাং দোয়ান সি তা মে লা সোভার সাই নং চুয়েন দুন মে লাপেন আকো নন আকি মি লা বাং কে আর লসোপি মার তুম হান সে লাসাওয়ার সাই পিপন্ন ওকে আমেনে এম সি এ মতে মহিলা কেরিয়ার এজেন্ট লাকে আর্লোসপি মার্টো মানসি পানং সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেন কে লঞ্চ আ স্কিম ল ডাক বাংকে আর্লোসো 18 ইয়ার্স মতে আর্টা ক্রেনার ক্যাপ নাং পো লাপেন আকি জুমনাই বুস্তামে মিত্রিক আং দেং চেপন দুন্তুম নাং পো হাতুম লো পোতে নিংকানে থম ফান হাতুম স্টাইপেন কেলং আওয়ার সাই ডাক বিপন ল আসে কিচেং নিংকানে 7,000 ইল তুম পিপন পো আচিকলো জনবাং পুথর নিংকান ইল তুম 6,000 মতে চরি থ্রক আচিকলো জনবাং পিপন পো লাপেন কে থম নিংকান আবাং কে ইল তুম আচিকলো জনবাং সরি ফ ইল তুম পিপন আওয়ার সাই পিপন নল আসে না কার যুতুন দো হান্স তামি লাস আওয়ার সাই না চয় দিন ফান দাক ডিফু এল আই সি না হুমরি তামে বা নীলি ফান্স তামে মো না কন্ট্যাক্ট তামে
1: ইন্স্যুরেন্স পলিসি কাংপু পেন কাচরা মানতে লোন কাচু এন জি আবার সাই লা পছন্দ ইগমা কে হাই থান পনিক থা
0: ও লোন বাংকে নীল তুম বাংকে পলিসি লোন পু বাং দো নীল তুম পলিসি লোন পু বাংকে নীল তুম মাহু দেব নাংনে যে লাকে বেঙ্গা লোন পেন চে ফ্রেকলে পেনা না তুম দাক নাঙার জু নীল তুম এল আই সি লং লোন লইমা লোন আবার সাই কে দো সিতামে লাকে লা কে থাপ তাং আতম ফান ডাক অ্যাকাউন্ট কে দো তাং আতম মানকে তাঙ্কা যো থাপ দুন বম আতমকে ডাক পেন পলিসি লোন মতে আসাপ সবা তাঙ্কা আলাং লিতুম দরকার উহুত কেনাং সদ হুত আলাং লিতুম চো এন লং লি লাস আওয়ার সাইহানসি পুলো পলিসি লোন আজাদ আলোন সে তামে ইন্টারেস্ট কে দোলো কাচোরাম পুতাং দেলে দি লাসে এল আই সি লং সে তামে পলিসি লোন লং সে তামে ডাকতা ইন্টারেস্ট কে নাহলে তুম তুনাং পো লাসে পেনান তুম চিনি নে লা সলামা তামে এল আই সি লোন সে তামে ইন্টারেস্ট কে তুনাং পো সে লা সওয়ার সাইতা দো
1: চরো পার পিক লাকে হাই পাদু সিলাম থেনালি ফান আর জিপন ইগলাং কে হাই এল আই সি মতে ইন্স্যুরেন্স কে ক্লেম বলং সে তামে অনলাইন পেন আসন আসন কে ক্লেম পন আওয়ার সাইলা পছন্দ ইগমা থান পন ইকথা
0: ও পিনি নন কে মডার্ন আকাই মতে নন কে আনতেন তা মোবাইল পেন সে পেনান আকাম কে চে পচুন ল সন্তা থাকছে এলি তুম নন কে ব্যাং সে তামে দাম দি পিন পেন ফোন পেন সে তুম পেনান সাই পচুন ল ব্যাং সাইজ তামে সন্তাক থাকছে দেখ ইন্স্যুরেন্স সেক্টর লং সে তামে বা নন নীল তুম এল আই সি লং পুস্তামে নন মাংকে পেনাং আন আসাই কে ফোন পেন মানালি স্মার্টফোন পেন সে তামে নন মাংকে পিছুন উন্প লসো লং লংনাম পুলোতে প্রিমিয়াম কে থাপ প্রিমিয়াম প্রিমিয়াম মানে লা ইন্স্যুরেন্স আ তাঙ্কা কে থাবিয়াওয়ার সাই কে নন মাতকে ফোন লং পেন তা নাইল তুম চথাবিক মিল এ নাইল তুম অফিস লং লাইন ডিং ও পুস্তামে নাইল তুম দাম সেলের দুঃখ তাহাই জি বা মানে লাইন দি ও তাহাই লাসি লাসো পেন নাইল তুম হেম দোলুন পেন সেতামে নাইল তুম থাপ মেল প্রিমিয়াম সেতামে না পেন পামো পুসন সে হালা পলিসি লোন পুসিতামে নাইল তুম ননকে হেম তদলুন পেন সেতামে মেনা মোবাইল পেন সেতামে নাইল তুম জয় প্রাই মেল লা পেন দে তুলা নাইল তুম লাসো লোন তা নাইল তুম আ প্রেং ন হিচি তুই পুসিতামে লাতা হেম পেন মাসে ফোন পেন মাসে চিটু মেল লাপেন নন কে বাইং কাপড়ে কাপড়ে সার্ভিস তো নন দোলা লাসে নন কে বাং জি কে আজর সার্ভিস তো ইন্স্যুরেন্স হে না সে তামে নন মাংকে এল তুম অনলাইন মতে মোবাইল ফোন পেন সে তামে পেচু নন পো লাসে নন কে প্রাইং কে জয় কে পো এত সে তামে
1: চরো পার পিকল কি হাই তাং তে কি হাই পিনি নালি হেন পেন ইন্স্যুরেন্স পো থাক পেনা আন আলাম থে থান পাচি নি পন ইকলো লাপেন রেডিও নাকার জুজুন আরা দো আন তুম সে তামে আলি নাং লং দন বপসি ক্রয় পন ল নালি ফান সে তামে মোকে বাং জার্নি লাপন সে কাং তুয়ং দেন কেলি দুন থেক জি আফান আর নাম্বারে থেলে হের জমি না পাপি দন না পুথ নালি ফান সুরে সুরে কর্ডন পাজের এগলো কার্ডো
0: কার্ডো
2: লাপন পড়াং লিতু পিনি চিহু চিপুরাং দেং এলং পেন importance of life insurance mate life insurance akenang soda puthak bisojit bi lapen harbamonrong piangbong chihu chipura lamjir arjugang tangro nale tum jai mekar chilong bom lake akashwani diphupen tangte non studio ghori por final kebra minute pli kebra phopling jirang ranglo lasi dilhi pen ke pacheta hindi alam pen samachar sandhya adunthu por phaisir kepenagli tum news at 9 arjugang ekpo

0: চেনামদ চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এতে কোসন লি পো কোদাক লোক হুমরি দাম নং জিকে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফুয়া লং

0: নাংলা তুম জয় মেকার জুলং বমলাকে আকাশবাণী দীপু বেন জয় মেকে পাচ্ছি তাকবন বমলাকে এফ এম ব্যান লং পেন মেগাহার্স ফারুই সিরা তক বড় আসুর ক্যাপ লাপানান পাটালা বাংস জয় মেক নাংলি তুম রেস এফ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং পেন তা আর জুলং এইচে রিদিও কার্জু কাচিং হন হারাত তাংতে জয় মেকাং কুমপনা দুন্থু টক অন কাইনেস মতে ইংলিশ আলাম থেপেন লামচির আর জুসে না কাইনেস মতে কাচিং হন মতে আনিং কিমি আপুথাক লামজির আর জুসে না লামজির কে থানজি আবং ট্রেসি রং পিপি
1: হ্যালো এভরিওয়ান, নমস্তে, কারডম। টুডে আই এম গোনা গিভ ইউ এ স্মল স্পিচ অন কাইন্ডনেস। কাইন্ডনেস ইজ নাথিং বাট হেল্পিং সামওয়ান উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন ইজ দ্য অ্যাক্ট অফ কাইন্ডনেস। ইট ইজ অ্যান অ্যাক্ট অফ হিউম্যানিটি টু। অ্যাজ ইট হ্যাজ বিন সেড, কাইন্ডনেস ইজ এ ল্যাঙ্গুয়েজ উইচ ইজ ডেপ ক্যান হিয়ার and the blind can see. So, what is kindness? Kindness is defined as the quality of being friendly, generous, and considerate. It is not just about doing

lakwana pordang le tu pini english alam the labang so jame kang ding along pen tracy rong pipi pen kindness mate aning ki mi labang so putha lamjer arju rang tanglo nang le tum jame kadji rong bom la ke akashvani dipu pen Kenang sot ke pachini alam jir arju ik tha. Nang li tum jong si kachuning ria lun jir arju ik tung pulo te. Alam biloma jay meka long le WhatsApp nang lo ignon. WhatsApp a number ke 94768-80085. WhatsApp a long ke tok nang jike la pu helo. Jay meka men alam bilom. Kumatsi ki lun ma lun se pi lun se po amen. Alun alam thi asap su tok nang ji. কার্জু কাংতুঙ তুমি দোয়া দিম মাতে আর রঙামেন লাপেন কার্জু কাংতুঙ তুমেন আলম বিলমা যে মেকে ইরুয়ালং বাতাই হিনিসি রট পার্জু চট লাকে ভমকুরুয়ারি আদাব পরফাইনার ক্যাবরা মিনিথ হংকেপ লাপেন আজো পরফাইজার ক্যাবরা মিনিথ হংকেপ পড়বেন কেনাংসৎকে পাচিনিয়ালাম জিরকে লাপানি চটল

0: কার্ডম রজার
1: কার্ডম কার্ডম বেসাং হো
0: নালি কে সাই ক্লেম লক বুজ
1: ওই লাপু লজ
0: নালি তো মরং কে আর আসার পেন মাসি থুর জ মাসি আর ক্লার ইগর ললে
1: ওই তিজ চেপুং কে দোন দাকে হ
0: মি পিগল রসার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরং কে কার বিয়াং লং বং পেন কে ক্লার না আর মেন পেন নং ইলং দুন বুসি বিটার জুল
1: নালি তুম কাদ কবে হির জুমে লজ
0: মি পিক মি পিগল রসার নাংরি তোমার রঙকে আমেন পেন চেতন চিদলু রংকাংঠির কপাংঠির আসাই কি আর নাম আসাইলু লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দুনাই
1: লবাংস আসাই পেন ইলিতু মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই

0: ai hem hi tikula lapen kijui kelang adim hei hui along kai keta paklar et lona lapen pangthir et lona
1: lasi mithang ning thir jirlote jutang ning thir jirpo
2: রেডিও কার্যু কচিং হনারাট তং নন স্টুডিও ঘড়ি পরফাইসর কেবরা মানে থং কেপ্লেং ইকটং লাসে আদুন্থুয়া যা মেঘ দাম চুলো না আদুন্থুয়া যা মেঘাং কুঙ্গলং পেন ই নুট পেন হাসি পুলো বংশ যা মেঘাং টেঙ্গলং পেন পক্ষিরা লেখি পিবেন কেলুন আসন সনালুন আর যুগ সিনা পিনিল বংশ যা মেঘাং টেঙ্গলং পেন কেচেং সি আলুন লাখে আলুনা লামথে দোভার্জি নিহারজি লাবংসো আলুন কিলু নবাং পুখিলা লেখ থেপি লাপেন লাবংসো আলুন আতি অত কে টক লাপেন আতি অত কিপি সিতামি পুখিলা লেখ থেপি ততাংতে আর যুগ সিনাং